আকাশবাণী আগরতলা, আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 25ই মে 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 53 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন।

0: Agency NTA has postponed the Common University Entrance Test undergraduate CUET 2026 examinations scheduled for 28th of this month. And that is the end of this news bulletin.
1: Akash Bani Agurtala Ekhon Shubhashito Onushthane Shunben Nandolal Boshur রচনা থেকে পাঠ।
2: মানুষ আনন্দ পাবার জন্য এবং জ্ঞান অনুশীলনের জন্য যত রকম উপায় উদ্ভাবন করেছে, তার মধ্যে ভাষা একটি প্রধান স্থান অধিকার করে আছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির চর্চা চলছে ভাষাকেই বাহন করে। সাহিত্য মানুষকে আনন্দ দেয়, কিন্তু তার প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ। তার সেই অভাব পূরণ করছে রূপশিল্প, সঙ্গীত, নৃত্য ও অন্যান্য কলা। সাহিত্যের যেমন একটা নিজস্ব প্রকাশভঙ্গি আছে, তেমনি রূপশিল্প, সঙ্গীত, নৃত্যরও আছে। মানুষ ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে বহির্জগতের সকল বস্তুর তত্ত্ববোধ ও রসবোধ করে এবং শিল্পে তা অপরের কাছে প্রকাশ করে। শিক্ষার ক্ষেত্রে শিল্পের চর্চার দ্বারা মানুষের তত্ত্ববোধ ও রসবোধের উৎকর্ষ সাধিত হয় এবং শিল্পের প্রকাশভঙ্গি আয়ত্ত হয়। চোখের কাজ যেমন কানের দ্বারা হয় না, তেমনি ছবি, গান ও নাচের শিক্ষা কেবল লেখাপড়ার দ্বারা সম্ভব নয়। আমাদের শিক্ষাদানের আদর্শ যদি সর্বাঙ্গীন শিক্ষাদান হয়, কলাচর্চার স্থান এবং মান বিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে সমান থাকা উচিত। এদেশের বিশ্ববিদ্যালয়ে এদিক দিয়ে এ পর্যন্ত যা ব্যবস্থা হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। এর কারণ আমার মনে হয় আমাদের মধ্যে অনেকের বিশ্বাস শিল্পচর্চা একদল পেশাদার শিল্পীরই একচেটিয়া কারবার, সাধারণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শিল্প না বোঝার জন্য অনেক শিক্ষিত লোকও অগৌরব বোধ করেন না, আর জনসাধারণের তো কথাই নেই, তারা ফটো ও ছবির তফাত বোঝে না। জাপানি খোকা পুতুলকে শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন মনে করে অবাক হয়ে থাকে। বিশ্রী রং করা লাল, নীল, বেগুনি, জার্মান রেপার দেখতে চোখের পীড়া তো বোধ করেই না, বরঞ্চ উপভোগ করেই থাকে। সহজ প্রাপ্য সস্তা মাটির কলসির বদলে প্রয়োজনীয় দোহাই দিয়ে টিনের ক্যানিস্টার ব্যবহার করে। এর জন্য দায়ী দেশের শিক্ষিত সমাজ এবং প্রধানত বিশ্ববিদ্যালয়। আপাত দৃষ্টিতে বিদ্যার ক্ষেত্রে দেশবাসীর সংস্কৃতি যেমন বাড়ছে বলে মনে হয়, রসবোধের দৈন্যও তেমনি ক্রমশ পীড়াদায়ক হয়ে উঠছে। এর প্রতিকারের উপায় একালের শিক্ষিত সমাজে কলা শিক্ষার প্রচলন ব্যাপকভাবে করা, কারণ এই শিক্ষিত সমাজে জনসাধারণের আদর্শ স্বরূপ। সৌন্দর্যবোধের অভাবে মানুষ যে কেবল রসের ক্ষেত্রে বঞ্চিত হয় তা নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিক দিয়েও সে ক্ষতিগ্রস্ত হয়। সৌন্দর্য জ্ঞানের অভাবে যারা বাড়ির উঠানে ও ঘরের মধ্যে জঞ্জাল জড়ো করে রাখেন, নিজের দেহের এবং পরিচ্ছদের ময়লা সাফ করেন না, ঘরের দেয়ালে, পথে ঘাটে, রেলগাড়িতে পানের পিক ও থুতু ফেলেন, তারা যে কেবল নিজেদেরই স্বাস্থ্যের ক্ষতি করেন তা নয়, জাতির স্বাস্থ্যেরও ক্ষতি করেন। তাদের দ্বারা যেমন সমাজদেহে নানা রোগ সংক্রামিত হয়, তেমনি তাদের কুৎসিত আচরণের কু আদর্শও জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে একদল আছেন যারা কলাচর্চায় বিলাসী ও ধনী ব্যক্তিরই একমাত্র অধিকার বলে তাকে প্রতিদিনের জীবনযাত্রা থেকে অবজ্ঞাভরে নির্বাসিত করে রাখতে চান। তারা ভুলে যান যে সুষমাই শিল্পের প্রাণ, অর্থমূল্যে শিল্পবস্তুর বিচার চলে না। গরিব সাঁওতাল তার মাটির ঘরটি মেকিয়ে মুছে মাটির বাসন ও ছেঁড়া কাঁথা গুছিয়ে রাখে। আবার কলেজে পড়া অনেক শিক্ষিত ছেলে প্রাসাদোপম হোস্টেলের বা মেসের ঘরে দামি কাপড় জামা, তৈজসপত্র এলোমেলো ছড়িয়ে জবরজম করে রাখে। এখানে দরিদ্র সাঁওতালের সৌন্দর্যবোধ তার জীবনযাত্রার অঙ্গীভূত ও প্রাণবন্ত। ধনী সন্তানের সৌন্দর্যবোধ পোশাকে এবং প্রাণহীন। শিল্প উপাসনার নামে ক্যালেন্ডারের মেম সাহেবের ছবি ফ্রেমে বাঁধানো হয়ে শিক্ষিত লোকের ঘরে সত্যকার ভালো ছবির পাশে স্থান পেয়েছে দেখতে পাই। ছাত্রমহলে দেখি ছবির ফ্রেম থেকে জামা ঝুলছে। পড়ার টেবিলে চায়ের কাপ, আরশি, চিরুনি ও কোকরটিনে কাগজের ফুল সাজানো, প্রসাধনী কাপড়ের উপর বুক খোলা কোট, শাড়ির সঙ্গে মিম সাইডে খুরওয়ালা জুতো, এরূপ সর্বত্রই

0: সঙ্গতি ও সুষমার অভাব। আমাদের বিত্ত থাক আর না থাক, সৌন্দর্যবোধের দৈন্য সূচিত করে।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন নন্দলাল বসুর রচনা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান।

অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন অনিন্দিতা রায় ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। এখন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

আকাশবাণী আগরতলা ফুঙ্কাহাম তাবু চেঞ্জাকো তিনি ফুঙনি খোক ব্রক মান্দা খানাইতনা তাহুতক বুকুক তামারে কিছু সুন ফুঙ্কিজাংনে হামবাই থাকে খলমু ইয়াফারি চেঙ্গো তিনি ফুঙনি খোক ব্রক মান্দা হাইগনি খারংন তিনি তাংসাল তালকরান তালনি সাল ব্রেই সালমারি সিবিরা থামসিবা তীব্র বেশি মেতালনি সাল নিশিবা নিশা নিশিদক ইংরাজি বিশি ও পান্ধা খনাই তেঙ্গর নিরা থামজিদক ফোটাফা মিটার সা সা নিরা দক্রিচিকো কিলো হার্স তাই সারা সা ফোটাদক মেগা হার্স এবা এফএম উজ্জন্ত হাইনি খরঙ্গ সালব্রহ্ম হাই সঙ্গ তিনি খনালায়নে কক্কাহাম

0: আর বৈন নাচলে মানে ওখা সুমচক ঈশ্বর তাই সাক সাক নি ফলানো পৈতু ক্লাইমানিন ওখা টংথার ঋষি তিমানী ওখা সুমচক দাল বিদাল টংথরনি বিজাব টংথার টংনানী তাই টংথাননি নি লামানো রুতুক নানানী লাম ফনগ আসুক জরা হাইনিখর সঙ্কনা লাগিয়া কক কাহ স্বামী বিবেকানন্দ সাইখলামনি কক তবে সঙ্গে তিরিনি সালন তামো সালমিয়ারি ডিগজাক তং মৈতু খাইজাংনাই আপনার
1: খালামনি 2023 বিশিবো FDA এবা অবো আমেরিকানি ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অহাফং বরক অহাফং অংখা লোকো হামক্রাই শাক হামক্রাই নতুই নাইকল নাই রক বরক খরকসা আমেরিকানি ইলন মাস্ক নি বিনি বিশিন্তু ইশ নাম জাকমানি কম্পিউটার চিপ এবা আ কম্পিউটার চিপ ন নিউরালিং হন আবন বরক নি বন তম দাওয়ে আন জগৈ নাইনে নিবাগে গোসিম রিজাখা অব হাইকিন তঙ্গ 2001 বিশিব খরকসা বরক বংখা এরিক ওয়েহিম মেয়ার বিনিউমর বিশি থামচিনি বেলাই উমর কিসাও ন ব কলোরাডো হাস্তনি হাস্তনি তে মোগল নোকিয়া আউন বগি মোগল নোকিয়ারনি বিশিঙ্গ পুলা হাতাই কচুক মাউন্ট এভারেস্ট কাওয়াই মান কাহানি সাজাখা উমাই কিন্তু খরকসা 2013 বিশিব জাপানি খরকসা উমর গনাং চাকরা ইয়োশিরো মুরা ব চার্চি উমর রতংফুন হাইনি বিশিঙ্গ যতনিসলাই হাতে কুচুক কাউইমান নাই মাউন্ট এভারেস্ট হাতে কুচুক কাউইমান কাহানি ব সাজাখা ভালি আসুক জল নজন খানালাইন লাইব মানে গৌরকন তাবুক জন খানালাইনে সাক হামক্রাই ইবোলা বেমার নতুই ইবোলা বেমার কাইসা বেলাই কিরিমা সিংসা বেমার হেনি নরম জাগ তাবুক জন খানাকা ও অন্তং জরাব ও তাল ন হান্টা ভাইরাস তে ইবোলা ব তাবুক হাই নু হাই নকল ফিকা ফিয়াবা চিনি ও ভারত হাস ভারত হাকতর তঙিয়া খো ও বাহাইকে আফ্রিকা গবাং কো বা আফ্রিকা হাস্তে ওঙ্গ ফিয়া চিনি অর উন্ডিয়া খনি হিনি মানিয়া তাম হিংকাই ও ইবোলা বেমার অংখা কাইসে বেলা ওয়ান মাসিং সা বেমার টকবাক ও মাহাইকে মাল মাতার হিনি বিশিং তিঙ্গ তাম তাম মাল মাতাঙ্গি মা হিনকাই রন্দি টকবাক সন্দেই এবা মুখরা বসংনি তাবু রন্দি চিম্পাঞ্জি গরিলা তে অব হাইকে বরনি বিশিন্তি যে ভাইরাস মান মানে আমি বিশিন্তি তুমুং যে বরকনি বিশিঙ্গ হাবি থাকাঙ্কে অ ভাইরাস অ ইমোলা বেমার অব হাইকে মানজাগ ফিয়া যেন ভাগ্যে মানজাগিমান যেফরু যেন অভাইরুম অ মাল মাতা খোজাক মানে বরকনি বিশিঙ্গ তুমুং অ বেমার টঙ্গি টংখা বা ভাইরাস টঙ্গি টংখে যেন বরকনি রমদি খুকতই থই সুতই খি এবার যে সপনা তামজাক তিনখাই আবো চিনি বিশিঙ্গ হাবে মানো তে আ ভাইরাস চিনি মকল বুকুম বুকুক এবার সাগ কষা চাজাক রক্তংখে আয়ন্তি হাবে মানো তুমি বয়সে খরকসা মানজাকে তে খরকসানি আরব সলোই থাকাই গানা গানা তুমি যেন টঙ্গি টংখে তাবগ্রম দিয়ে বাহাইকে গানা গানা তমানিকলাই হিমকাই থই কবাতই কলমতই খুকতে এবা বরক চুমানিরি থুতাই তুয়ামিরি তে খি সুতই তুমু থানসা খ্লাইগেলকে বরক বাই গানা গানা টংখে ও ভাইরাস চিনি বিশিঙ্গব বরকাহানি বিশিমব হাবিমান।

0: আসাম রাইফেলস স্কুল আগরতলা ও কাইশা পিজিটি ইংলিশ পিজিটি বায়োলজি টিজিটি ইংলিশ ও কাইথাম আজু থাইও ফোরংনাই এবা ফোরংনাইজক ক্লাংনানি হিনি সাকলাই জাকা অরো বরকনি পাইথাক কয়বলা রেনানি সালমারিংখা জুন তালনি পুইলা সাল জরা
1: আও সং খালেখা সেবগোপাল তলন কক আনি এফায় তমনি টিপিএসসি নি বকতি কে সাকলাই মঙ্গ টেক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার তাঙ্গ বগই অনলাইন তেই কয়লাইরনানি সাকলাই জাকা আচুক তৈ তঙ্গ বেবাগৈ নিছাই নাকাটি নৈরা নিচি আচুক থাই পাইথেক সালংখা ফাইনাই জুন তালনি সাল বা সালনি বিশৃঙ্গন ও কয়লাইরনান বগৈ সাকলাই জাগ আচুক রাখনবাকা সেবক বরক তলমনি কক তিনি সঙ্গে নাইলে নবরতিবানী কক
0: নবরতিবানী কক তোমার তিনি সাকলাই জাখা নহ কিসা চমি কবল জাক তাই তে কিসা মিসা ওয়াতে ওয়াই বাক্সা আমচাই রক গবাং ওয়াতে ওয়াই ফেরাং কক ইমান তে তিনি সাল তংমারি সাকাও তঙ্গ থামচি থাম পয়েন্ট দশ ডিগ্রি সেলসিয়াস তে চাংমারিও তঙ্গ নিচে নি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস
1: আও গেসং হাইম খরিং পাইথাক জরা সপাইকা পাইথাক সং হেমন্ত কুমার জমা তিনি খরং করে সমং খনাইনি সং অ পান্দনি বাসাল হইছেন তিনি পান্দন কম থাকা আং নরতম আনলগি তঙ্গ
0: আং খাক জানতি
1: যতন সালকাহাম

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত সংবাদ এবং এরপর শুনবেন হিন্দি সংবাদ।
1: এম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক দিব্যানন্দ ঝা।

রবিকিরণ অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী সাগর সেন।

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সাগর সেন। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং এরপর কক্সবাজার সংবাদ।

0: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে পাঁচ দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণে সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন যে, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: And President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরো বলেন, ঠিক এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটির রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে, চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে, এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দ্বারা

অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতা ইডেন উদ্যানে গতকাল আইপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এই বছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। 1954 সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই পুরস্কারের উদ্দেশ্য হল বিশিষ্ট কাজের স্বীকৃতি দেওয়া এবং এটি শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক এবং বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র ও শাখায় অসামান্য এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সাথে ভাগ করে গতকাল প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীব বৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জল সম্পদ সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রান্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে। রাজ্যে ইউপিএসসি প্রিলিম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তায় গতকাল আগরতলায় উমাকান্ত একাডেমি এবং বয়েজ ভোজন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ও পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইকে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল, পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আইআইটির বিশেষজ্ঞ দল সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্নাদত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা রক্তদানের গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে এই ধরনের মানব কল্যাণমূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শাহভূমির হরিণা শিশু ভারতী প্রি স্কুলে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মনোবাজার সামাজিক স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাক্তার দেবজ্যোতি মজুমদার, ডাক্তার শুভজিৎ দাস প্রমুখ রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেন। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক পরামর্শ এবং প্রাথমিক প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। শতাধিক রোগী এই পরিষেবা গ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করতে পারে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলার ধলাই, উনকোটি, খোয়াই ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 36.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

নই সাই নই চেদক বিশিনি পদ্মশকাত ইয়াফারনাই অবিশিব ভারত হাপাং বেবাগৈ কাইসারা থামচিসা পদ্মশকাত সাকলাইখা আবরকনি বিশিঙ্গ খবজাগো কাইবা পদ্মবিভূষণ কাইচি থাম পদ্মভূষণ তে কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মানাই রগ্নি বিশিঙ্গ খড়ক চিচুকু ব্রী তে খড়ক চিদক থৈমানি ইয়াগুলো সকাত মানমানি দঙ্গু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবুক হা কতনি হামক্রাইনি সেকাংবাড়িয়ানী আমচাই কেন্দ্রনি মানজুমংতাই উত্তর সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ককবখাল কাইসান হদালাম লুকুবাই বাগৈনাউই মন্ত্রীবক্রক মিয়া অকক্ন সাকা ককবখাল কাঞ্চনজঙ্গানি খুরুমপুই কাইবা হাবার নিমানই মালমাতা হুকুমু বেড়াই খিরিতাই তৈ খুরুমপুই বমতিখে সিকিমনি হামক্রাইও সামং তাঙ্গি তংতাই ভাইব্রেন্ট সিকিম নই সাই ব্রী জি সিনিনি লামা ফুনুগী তংখা আব রমৈ তিসাজাখা বুইহামন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাই মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও মিয়া দিল্লি কতাল বখাকনৈনি পান্ডাও মালাইখা পান্ডাও হাকতর কাইনৈনি বিশিং বানিয়া সকজাক নাইথক মানজুমুংতাই আমচাই নাইমথাং নকবৈ জুদা জুদা বাবায় চুবালাইমান তৈব ক্রাক লাইটিসানানি বাগৈ ফান বক্সিনজাখা পান্ডানিউল ডক্টর জয়শঙ্কর সাকা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রনি হালক কাইসা ফুয়ারজাক হায়ুংনি রায়দাতৈ চুবালাইমুঙ্গ সাম্পলি খিকলাইখা বদাইতি দদ্র বানিয়া কক খালাইমুং পাইরানানি সকজাক নাইথকনি বাবায় চুবালাইমুং বাগ্রানানি তৈ নাইমথাং গনাং তৈয়ুং বানিয়ানি নাংমানি সাকা ফান বক্সিনখা মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও ভারত ন যুক্তরাষ্ট্রনি সেকাংবাড়িয়ানি চুবালাইনাই হিনে খোরজাখা বর্ষাকা সামুং সিত্রা কাসুমুং তাই সকজাক নাই থকনি বাবায় অ হাকতর কনৈনি বিশৃঙ্গ রায়দাতৈ গথক লাইমা তঙ্গ হাপাং কতর কবাংকুক লুকু নাইমা ইয়াচাকনাও ভিবিজি রামজি কেরং নৈ ছাই নৈ চিবাণী খবজাক পুইলা বেরেমনি রায়দা বিতি সেকাঙ্গ কারিখা কামি হামক্রাই ককচং লাইনক সাকা জে সা বরক দাইজাক রংজাক তৈ মথা বস্কাং জুন তালনি নৈ চিসানী বিশিঙ্গ অপুইলা বেরেমনি রায়দা বিতিনী সাকা কক কাসুমুং এবা কক বিতি রৈমানানো খোসাইমানো বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহারমুং অংখা বিশাও সাল সারা সামুংনি মানথাইন বাংরুই বিশাও সাল সারা নৈ চিবা খাইনা অকেরং বস্কাং জুন তালনি সাল পুইলানি সিমি হাকতর গনাঙ্গই সামুঙ্গ ফনাংজাগানো ইবুলা কপ্রপমানি আচাইজাক হালগ হাপাং ভারতনি যত লুকু রগ্ন উলনি ডাগিমুং রিয়াসাক আফ্রিকানি কাঙ্গো উগান্ডা তৈ দক্ষিণ সুদান বেড়াইয়া তংনা বাকি ককচাবরেখা আবনকারী তাবুক অ হাকত রগ তংনাই এবার বেড়াইনা থাকাই ভারতনি লুকু রগ্ন আরনি তাং সংবাই দাগিমুং লুকু সাকাম রায়দা মানেউই চলিনানিতে আলাইদা হজাকমুং নরগৈ টংনানি বাগৈ দাগিখা সাকামতে নুকুং হামক্রাই কক চংলাই নক সাকা ভারত তাবুক জরা ইবুলা বেমারি নুকজাকমানি ককতমা করেই কেন্দ্রনি আ এরিমুং মালমাতাতে দুধ স্নামখর মন্ত্রী রাজীব রঞ্জন সিং তিনি মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আমচাই মানজুমুং পান্ডাও আচুকফাংনি সামুং তাঙ্গানো অ পান্ডানি নাইমুং অংখা উত্তর সালকা আমচাই কিটিংগৈ আ মালমাতাতে দুধ নতুই জুদা জুদা তাংবতাংতৈ সামুংবতাংন আমজগৈ নাইজাগানো আর আ এরিনাই রকনি হামক্রাইতৈ আজিমুংনি হামক্রাইন তুইব ককলাম অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফুংদামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতনি লুকু রকবাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ভিল সারা থামচি ব্রী বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকু রকন বরকনি ওয়ানসুমা খাকামা কক মন কি বাতর সাহরানী কবকমুং নারেখা হাস্তে অমিয়া ইউপিএসসি প্রিলিম আমজকমুং টংকচাংনি বিশিংতৈ পাইখা গ্রাক নাইমথাংনি বিশিংতৈ মিয়া আগরতলা উমাকান্ত একাডেমিতে বয়েস বুজং রংনগ আমজকমুং অংখা আমজকমুং থাইন বেড়াই নাইনা ও হাস্তেনি সচিবকরা জে কে সিনহাতে সালথাং হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার থাঙ্কা কেন্দ্র হাপাংনি ফিট ইন্ডিয়া তাই খেলো ইন্ডিয়া বসং সামং বুতাং নরগৈ বিএসএফনি সারা চুকু চিচুকু ব্যাটেলিয়ানি সাকথারমাবাই মিয়া কৈলাসহর বাইসাইকেল রেলি যুগালি জাখা কৈলাসহরনি উনকৌটি ট্রেকিং পয়েন্ট নিশিমি কৈলাসহর ধর্মনগর লাহার অ রেলি যুগালি জাখা রেলিন চেঙ্গি রেখা ব্যাটেলিয়ানি কমান্ডেন্ট অটুল সাইনি অ সামং বুতাং বিএসএফনি চলাতে ব্রী জওয়ান রক মানজাখা তাবুক নবার্তি বাণী ককতমা বস্কাং দাম নৈচি ব্রীয় হাস্তেনি সালথাং জেলা ধলাই উনকৌটি খোয়াই উত্তরতে সিপাহী জলা জেলা ও ফেরাঙ্কগৈ দাম ব্রী চিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবার শিবচাই মানো তে ওয়াতৈ বাউই মানো হনৈ হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি টঙ্গানং সাকাও থামচিবা ডিগ্রি তে খামাও নৈচিথাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক খামানি তুংমারি টংমানি নৈচিথাম ডিগ্রি সেলসিয়াস আইচুকনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ বাখা থামচিদক দশমিক নৈ মিলিমিটার কক্রক বাই কক্তমা পরিমং তাবুক জরা

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন সকালে। শ্রোতা বন্ধু, আজ 25 মে, নতুন দিলের দিনের আলোয় আমরা আবারও আপনাদের সঙ্গে অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, ইংরেজি তারিখের হিসেবে যদি আমরা দেখি, তাহলে আজকের এই 25 মে দিনটি বিশেষভাবে স্মরণীয় বাংলা সাহিত্য ও সঙ্গীত জগতে, কারণ আজকের দিনে ইংরেজি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের ঠিক আজকের দিনে ইংরেজি তারিখে তিনি জন্মেছিলেন, আর তাঁর কলমে ধ্বনিত হয়েছিল প্রতিবাদ, মানবতা ও সাম্যের অমর বাণী। কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবিই নন, তিনি এক আন্দোলন, এক চেতনা। তার লেখা বিদ্রোহী কবিতা যেমন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস জুগিয়েছে, ঠিক তেমনি তার গান আজও মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে প্রেম, ভক্তি এবং দেশপ্রেমের অনুভূতি। প্রভাতের এই শান্ত মুহূর্তে আমরা স্মরণ করি তাঁর সে অমর বাণী, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। শ্রোতাবন্ধু, আজকের দিনে আমরা প্রত্যেকে যদি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করি, তবে সমাজে ন্যায় ও মানবতার আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে। এই প্রার্থনায়, এই অনুপ্রেরণায় শুরু করলাম আমাদের আজকের এই অভিজ্ঞাপন।

0: হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: জল দিন এবং পাখার বাতাস করুন,
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ফুটবল দিবস। বিশ্ব ফুটবল দিবস প্রতি বছর 25শে মে পালিত হয়, যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি। ফুটবলের প্রতি সম্মান ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন হলো আজকের দিনটি। এদিন ফিফার উদ্যোগে ফুটবলের ঐতিহ্য, ইতিহাস এবং বৈশ্বিক প্রভাবকে তুলে ধরার উদ্দেশ্যে উদযাপিত হয়। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এই খেলা সমানভাবে জনপ্রিয়, যা ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক মঞ্চে নিয়ে আসে। ফুটবল দিবসে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ, ক্রীড়া আলোচনা, প্রশিক্ষণ শিবির এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়, যা নতুন প্রজন্ম এই খেলায় আগ্রহী হয়ে উঠতে পারে। ফুটবল শারীরিক সুস্থতা বৃদ্ধি করার পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলী এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। তাই বিশ্ব ফুটবল দিবস আমাদের মনে করিয়ে দেয়, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম, যা মানুষের হৃদয়কে এক সূত্রে গেঁথে রাখে।
3: শ্রোতাবন্ধু, আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী নেতা রাসবিহারী বসু, আর সালটা ছিল 1886 সাল, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট ভাস্কর রামকিঙ্কর বেজ, যিনি ভারতীয় আধুনিক শিল্পকলার পথিকৃত হিসেবে পরিচিত, সাল 1906। আজকের দিনে আমরা হারিয়েছিলাম 1924 সালে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায়কে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। আজকের দিনে আমরা হারিয়েছিলাম ব্রতচারী আন্দোলনের প্রবর্তক এবং সমাজ সংস্কারক গুরু সদয় দত্তকে 1941 খ্রিস্টাব্দে।
2: এবার এই চিঠিপত্রের ঝাঁপিটা খুলে দেখা যাক। প্রথম যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন সিদ্ধি আশ্রম থেকে বাণী চক্রবর্তী। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লিখছি মায়ের সমান বিষয়ে। দিবানিশী ভাবনা কিসে কোন ভাবনা, কি বাজে মানুষ হব, বড় হব কবে। এটা মায়ের ভাবনা সন্তানদের জন্য, সব মাই এমনি ভাবে। মায়ের কোনো সন্তানদের কাছে নিরাপদ আশ্রয়, মাতৃহারা সন্তানহারা বড় অসহায়। তেমনিভাবে সন্তানরাও মায়েদের কাছে একটি নির্ভরের জায়গা। মা আর সন্তানের সম্পর্ক বড় মধুর, এমনি মধুর সম্পর্ক আমাদের সঙ্গে আমাদের দেশ মাতৃকার। মায়ের মতো এই জন্মভূমি আমাদিগকে জল, আলো, বাতাস দিয়ে পরিপুষ্ট করে তুলেছে। কবির ভাষায় বলা যায়, আখি মোর তোমার আলো, প্রথম আমার চোখ জোড়ালো। এই দেশ আমাদের আশ্রয় দিয়েছে, পরিচয় দিয়েছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী, ভারতের সন্তান। মাকে যত্নে রাখা যেমন তার সন্তানের কর্তব্য, তেমনি জন্মভূমি ভারত মাতাকে রক্ষা করাও ভারতের জনগণেরই কর্তব্য। তাই তো পরাধীনতার গ্লানিতে ভারত যখন জর্জরিত, শৃঙ্খলিত, ভারত মায়ের দামাল ছেলেরা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপ

0: ইয়ে পড়েছিল দেশ ও মাতৃকাকে রক্ষা করতে। তাদের কণ্ঠে ছিল একটাই ধ্বনি, মা গো ভাবনা কেন। এমনি করে কত কত প্রাণের বিনিময়ে মায়ের সন্তানেরা দেশকে শৃঙ্খল মুক্ত করে তুলেছে, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা। মায়ের মতো ভালোবাসা ছিল বলেই তো ভারতের বীর সন্তানেরা শহীদ হতে পেরেছিল তাদের মাতৃভূমির জন্য। মা আমাদের জন্ম দিয়েছে, তার স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছে, আর জন্মভূমি আমাদের আশ্রয় দিয়েছে, পরিচয় দিয়েছে। তাই তো বলা যায়, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও নমস্কার। ইতি বাণী চক্রবর্তী, সিদ্ধি আশ্রম, আগরতলা।
1: এবারের চিঠিখানি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি, তিনি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় মনির আহ্বায়ক, আমার তোমার প্রতি প্রত্যাশার ভালোবাসার আসন পেতে সাদর আহ্বান জানাই। যদি এমন হতো এই শব্দের আলিঙ্গন আমাকে মনের স্বপ্ন দিয়ে জাগিয়ে তোলে, মনে করো কখনো যদি আমি মেঘের মতো উঠতে গিয়ে সবার সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আনন্দে বৃষ্টি ঝরাতাম। কিন্তু তা তো স্বপ্নে দেখা, তাই নয় কি? আবার এমন হতে পারত প্রকৃতির রূপে বিরাজ করতাম, তাহলে সেই নারী রূপ আমাকে আকর্ষণ করতে পারত, এটাও আমার কল্পনার মনের অন্তরঙ্গ। যদি এমন হতো এই শব্দের গতি শব্দই যবনিকা আমি কোনোটাই নই, মনের ধারণা বসে নিজেকে কল্পনায় নিয়ে আসা, আবার কল্পনা থেকে বাস্তব ঘুম ভেঙে যাওয়া, বিছানা থেকে পড়ে আছি এইভাবে নিজেকে পাওয়া। যদি এমন হতো আমি পৃথিবীতে আসিনি, কি চলছে কি হচ্ছে কি হবে আমার সব কিছুই অজানা, তাহলে যদি এমন হতো এই সাত অক্ষরের শব্দ এক কঠিন স্বপ্নের বাস্তবতা লুকিয়ে কখনো মানুষের মনের বৃত্তে ধরা দেয় মনের অগোচরে, নাকি এই পৃথিবীতে না এসেই অলীক কল্পনা কাজ মানুষ না হয়েও কিভাবে হবে কি ভাবা সম্ভব? তাহলে এটা ভাবনার দরকার, আমি এখনো পৃথিবীর আলোই দেখিনি, সুতরাং আমি কুড়ি হয়ে আছি, মানুষ হতে অনেক দেরি। যদি এমন হতো এই শব্দের সত্যতা কোথাও কিছুই নেই, সব কিছু আকাশ বাতাস চিন্তা করে কাল্পনিক ভাবনায় থাকা, বাস্তব জীবনে চলার পথে অবাস্তব, তবে কেউ যদি অন্য পথে মনকে অন্য পথে চালনা করতে পারে, তাহলে এখানে যদি এমন হতো বলাটা যে কাল্পনিক ভাবনা নিয়ে যেতে পারত সবাই। কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান।

চিঠির বিষয় পিতানুবধি, প্রিয় অভিজ্ঞাপন। হিন্দু শাস্ত্রে পিতা সম্পর্কে উল্লেখ রয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সংস্কৃত শ্লোকটির বাংলা তর্জমা করলে হয় পিতা স্বর্গ, পিতা ধর্ম এবং জগতে পিতা হলেন শ্রেষ্ঠ দেবতা। সাধারণভাবে সন্তানের পুরুষ জন্মদাতাকে জৈবিক সংজ্ঞা অনুসারে পিতা বলা হয়ে থাকে। অন্যভাবে যিনি সন্তানের লালন পালন করেন, নিরাপত্তা দেন, পথ প্রদর্শকের ভূমিকা নেন, তাকেও আক্ষরিক অর্থে পিতা বলা হয়। প্রতীকী অর্থে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার প্রতিষ্ঠাতা বা কোনো নীতি ও আদর্শের রূপকার তিনিও পিতা নামে অভিহিত হন। প্রকৃষ্ট উদাহরণ পার্শ্ববর্তী বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ভূষিত করা হয়। পার্থিব সংসারে সকল সন্তানেরা জৈবিক পিতা পালক পিতার কাছ থেকে জীবনের শিক্ষা ও পাঠ নিয়ে থাকেন, ভবিষ্যৎ জীবনের পথের দিশাও অর্জন করে থাকে। জগৎ সংসার বা বিশ্ব সংসারকে যিনি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তিনি বিশ্বপিতা বা পরমেশ্বর। বিশ্বপিতা বা পরমেশ্বরকে চাক্ষুষ দেখা যায় না, কিন্তু বিশ্বপিতা বা পরমেশ্বরকে জগতের সমস্ত প্রাণীর পিতা হিসেবে স্বীকার করা হয়। সর্বত্র তাঁর অস্তিত্ব গভীরভাবে উপলব্ধিত হয়, তাকে পিতার ন্যায় পূর্ণ সমর্থন ও মান্যতা দেয়া হয়। শুল্ক, যজুর্বেদ ও পবিত্র মন্ত্রে উল্লেখ রয়েছে, পিতানুহসি পিতানুভদি নমস্ততে মা মা হিংশ্রী, অর্থাৎ তুমি আমাদের পিতা, তুমি আমাদের এই বোধ বা জ্ঞান দাও যেন তোমায় পিতা বলে জানি, নত হয়ে তোমায় যেন মানি। নমস্কারান্তে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া।

0: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারী সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল মায়ের সমান। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ। গ্রাম সুগডাল বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামী 28 মে প্রজ্ঞা ভবনে জনজাতীয় গরিমা উৎসবের অন্তর্গত নতুন ভারতে বীরসা আজ উজ্জীবিত উদযাপন উপলক্ষে জনজাতির ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা এবং বন অধিকার মানচিত্র প্রকাশ করা হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যরাও থাকবেন। এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
0: আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। সমৃদ্ধি কি পাঠশালা, এমনই এক সচেতনতামূলক অনুষ্ঠান আজ।

0: অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির হল ঘরে। খোয়াই জেলার পক্ষ থেকে এই কর্মশালার বা এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
1: ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা ও সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান এবং কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেওয়া হয়। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার www.awards.gov.in এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন করার জন্য এই বিষয়ে যাবতীয় নির্দেশিকা পোর্টালে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালের মধ্যেই রয়েছে। আগামী 31 জুলাই 2026 মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে।
0: আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, দেশের দিব্যাঙ্গজনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026 আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। এর জন্য গত 15ই মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইন আবেদন শুরু হয়েছে। মনোনয়ন বা আবেদনপত্রগুলো শুধুমাত্র অনলাইনেই জমা দিতে হবে এবং পোর্টালটি 31 জুলাই পর্যন্ত খোলা থাকবে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, রাজ্য সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
1: এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। রেল মন্ত্রকের অধীনে 1644টি ট্রেড অ্যাডভেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য মোট 1644টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এর মধ্যে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর বিভাগে যে পদে নেওয়া হবে তা হল ট্রেড অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 1644টি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 4 জুন 2026, আর এখানে প্রশিক্ষণের মেয়াদ রয়েছে 1 বছর। আর অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে 10ম মান পর্যন্ত। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী 5 বছর ছাড় পাবেন, আর সাধারণ ক্ষেত্রে বয়সসীমা রয়েছে 24 বছর।
0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে শূন্যপদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি এসটি বিপিএল পিডাব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট

0: upsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।
1: আর একটি কাজের খবর, ব্যাংক অফ বরোদায় 5000টি শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আর এক্ষেত্রে ত্রিপুরার জন্য 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, বয়সীমা হতে হবে 18 থেকে 28 বছর। তবে এসসি এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আর আবেদনপত্র অনলাইনে করতে হবে 8 জুন 2026 এই তারিখের মধ্যে।
0: শ্রোতাবন্ধু, এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী 24 ঘণ্টাকে নিয়ে কি বলছে আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যের দক্ষিণ, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 68%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 36.2 মিলিমিটার। শ্রোতাবন্ধু, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে কাজে আসে স্বতঃস্ফূর্ততা। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে প্রতিদিন আমাদের বিভিন্নভাবে শরীরকে সুস্থ রাখতে হবে। যেমন প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। তার পাশাপাশি শ্রোতাবন্ধু, আজ কিন্তু গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। মূলত মানুষের মধ্যে থাইরয়েড সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।

0: শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
1: আর আমি নিতাই।
0: শ্রোতা বন্ধু, আজকের দিনটি আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এই বলে আজকের মতো বিজ্ঞাপন এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

রাতের নীরবতা ভেঙে হঠাৎ ফোনে একটা মেসেজ। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, যে নামটা আগে শুধু কন্টাক্ট লিস্টেই ছিল, একটা সিম্পল হাই। আর অদ্ভুত ব্যাপার হলো, সে একটা শব্দই যেন সারাদিনের মুডটা একেবারেই বদলে দিল। তারপর শুরু হলো খুব সাধারণ কিছু কথা। কি করছো, খেয়েছো, ঘুমোবে কখন? কিন্তু মজার বিষয়, এই সাধারণ কথাগুলোই ধীরে ধীরে হয়ে উঠল সবচেয়ে স্পেশাল আর সুন্দর অনুভূতি। হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের যুববাণী অনুষ্ঠানে। আমি রয়েছি তোমাদের সঙ্গে আর জি রাতুল, আর আজকের টপিক টাইপিং থেকে লাভ স্টোরি। আজকের দিনে প্রেম মানে শুধু দেখা হওয়াই নয়, বরং একটা নোটিফিকেশন, একটা লেট রিপ্লে, আর একটা সিন, আর একটু অপেক্ষা। কেউ টাইপিং দেখলে স্মাইল করে, কেউ আবার টাইপিং থেমে গেলে মন খারাপও করে, আর কেউ কেউ সারা রাত জেগে শুধু একটা মেসেজের অপেক্ষায় থাকে। হ্যাঁ, ধীরে ধীরে বুঝতেও পারা যায় না কখন একটা চ্যাট বক্স একটা মানুষকে এতটা কাছের করে তোলে। তো আজ যুববাণীতে আমরা কথা বলবো সেই ডিজিটাল ফিলিংস নিয়ে, যেখানে প্রেম শুরু হয় খুব ছোট ছোট মুহূর্ত থেকে, কিন্তু তার অনুভূতি হয় একদম রিয়েল। তো তোমরাও জয়েন করতে পারো আমাদের সঙ্গে। ফোন করো 03812326253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো 9402169965-এ। আর সঙ্গে থাকছে গান, গল্প আর অনেক রিলেটেবল মুহূর্ত। তাহলে চলো রেডিও বা মোবাইলের ভলিউমটা হালকা করে বাড়িয়ে দাও, কারণ শুরু হয়ে গেছে তোমার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুব বাণী। আর এখন একটা গান, যেটা শুনতে শুনতে তোমরাও ভাবো তোমাদের জীবনে এমন কি কেউ আছে যার একটা শুধুমাত্র হাই, হ্যাঁ শুধু হাই, আজও মনকে একটু হলেও নরম করে তোলে।

বাহ, ও মাই লাভ, আদুরে আলাপ, একটা গান যেটা যেন খুব সহজভাবেই মনে করিয়ে দিল কখনো কখনো ভালো লাগাগুলো বড় কথা দিয়ে নয়, ছোট ছোট অনুভূতি দিয়েই শুরু করা যায়, ঠিক তাই না? তবে কথা হচ্ছে, শুনতে শুনতে কি কারুর কথা মনে পড়ল তোমাদের? যে মানুষটা এখনো হয়তো অনলাইন আছে কিন্তু কথা হয় না আগের মতো, নাকি এমন কেউ যার একটা মেসেজ, হ্যাঁ শুধুমাত্র একটা মেসেজ, আজও মনটা নরম করে দেয়। আজকের এই ডিজিটাল দুনিয়ায় সম্পর্কগুলো অনেকটা বদলে গেছে, তবু কোথাও না কোথাও সেই ওল্ড স্কুল ফিলিংস এখনো বেঁচে আছে। একটা গুড মর্নিং, একটা টেক কেয়ার, একটা সিনের অপেক্ষা। কিন্তু এই ফিলিংসের মাঝে আরেকটা জিনিস খুব কমন, কি বলতো? হঠাৎ করে রেগে যাওয়া, কেউ রিপ্লে লেট করলে রাগ, সিন করে রিপ্লে না দিলে আরও রাগ, আবার 5 মিনিট পর সেই একই মানুষকে মিস করা। মানে রাগটা আসলে সিরিয়াস এমন কিছু না, এটা হলো অ্যাটেনশন মিসিং হলে ইমোশনাল নোটিফিকেশন। আর মজার ব্যাপার কি জানো, আজকাল রিলেশনশিপে বড় সমস্যা ঝগড়া না, বরং সাইলেন্ট ট্রিটমেন্ট, আমি কিছু বলবো না, এইরকম মুড। কিন্তু শেষ পর্যন্ত একটা সরি, একটা ওকে, আর একটা কিউট ইমোজি, বাস সব ঠিক। আর সেই মিষ্টি মান অভিমানের ফিলিংস নিয়ে এবার শোনা যাক পরের গানটা, কি বলো? হ্যাঁ, পরের গানটা এবার তোমাদের জন্য।

0: না, কি সুন্দর একটা ফিলিংস রেখে গেল গানটা, তাই না? আর এই সুরের আওয়াজ নিয়েই এবার তোমরা শুনবে সুরের আসর। সঙ্গে থাকছে আর যে শতাব্দী, আর সঙ্গীত পরিবেশনায় থাকছে শিল্পী পৃথা দত্ত ভৌমিক, তবলায় পিনা কাচার্জি এবং কিবোর্ডে থাকছেন অলোকেশ চক্রবর্তী। তাহলে আর দেরি কেন, চলো হারিয়ে যাওয়া যাক সুরের এক সুন্দর সফরে।
1: সুরের মাঝে কখনো লুকিয়ে থাকে গল্প, কখনো আবার একটা গানই হয়ে ওঠে আমাদের মনের কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আরজে শতাব্দী এবং আপনাদের সঙ্গে যুববাণী অনুষ্ঠানে আমি রয়েছি। আজকে থাকছে বিশেষ গানের আসর এবং এই পর্বে থাকবে সুন্দর গান, সঙ্গে থাকবে তরুণ শিল্পীর কণ্ঠে অনুভূতির ছোঁয়া। আমাদের সঙ্গে রয়েছে আজ তরুণ সঙ্গীত শিল্পী পৃথা দত্ত ভৌমিক এবং যন্ত্রণার সঙ্গে রয়েছে পিনাক আচার্যি, সঙ্গে রয়েছে কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই যুববাণী অনুষ্ঠানে স্বাগত এবং শিল্পীর সঙ্গে কথা বলবো। শুরুতেই জানবো কেমন আছো?
2: ভালো আছি। তুমি ভালো আছো?
1: বেশ ভালো। এবং কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে?
2: ভীষণ ভালো লাগছে। আকাশবাণীতে গান গাওয়া একটা অন্যরকম ব্যাপার।
1: এর আগেও আশা হয়েছে,
2: অনেকবার হয়েছে।
1: আজকের এই অনুষ্ঠানটা কিভাবে শুরু করছো, কি গান দিয়ে শুরু?
2: পূজা পর্যায়ে একটা গান দিয়ে শুরু করছো।

0: বাহ, কি অসাধারণ গান আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান এবং পৃথার কণ্ঠে শোনা মুহূর্তগুলোকে যেন আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কারণ যদি বলি, এই সঙ্গীত যাত্রাটা না একটা ছোট্ট চারা গাছকে বড় করে তোলার মতো, ছোট ছোট মুহূর্তগুলো জন্ম নেয়। তবে পৃথার কাছ থেকে জানব, তোমার কি শৈশব থেকেই মানে একটা স্বপ্ন ছিল যে সঙ্গীত জগতে পা করে তোলার মধ্য দিয়ে?
1: না, ছোট থেকেই গান শিখেছি, তাও অনেক ছোটবেলা থেকেই শিখেছি। তারপর পরে রবীন্দ্রভারতী থেকে এমইউস করছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপর অনেক দিন শ্রেয়া ঘোষ ঠাকুরতার কাছেও শিখেছি। তো এখন মেয়েও বড় হচ্ছে, তার জন্য এখন একটু
0: মানে সংসার জগতের সঙ্গে শিল্প জগৎটাকেও সঙ্গে করে নিয়ে চলা। আরও একটি বিষয় জানবো যে শিল্পীর বাইরে পৃথা কেমন?
1: শিল্পীর বাইরে তো বই পড়তে ভালোবাসি, ছোটবেলা নাচও শিখেছি।
0: এই শিল্প জগতে পা রাখা একটা বিশাল ব্যাপার, অনুপ্রেরণা কে ছিল?
1: মা ছিল, বাবা ছিল, ওরাই বেশি।
0: এটাই তাই, সত্যি তাই, মানে পরিবার থেকেই কিন্তু এই আস্তে আস্তে স্বপ্নগুলো বড় হয়ে ওঠা। তবে দ্বিতীয় গান কি থাকছে পৃথা?
1: দ্বিতীয় গান বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।
0: নিশ্চয়ই, চলো।

0: আরও ভালো গান করতে পারি।
1: অবশ্যই তাই। এবং আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, তবে কেউ কোথাও যাবেন না, শুনতে থাকুন আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্টসের অনুষ্ঠান, এবং আমি থাকব পরবর্তী আরও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার।
2: বাহ, কি সুন্দর একটা পরিবেশনা! সুর যেন কিছুক্ষণের জন্য সব বাস্তবতা ভুলিয়ে দিল, আর এভাবেই ছোট ছোট অনুভূতি, কিছু সুন্দর মুহূর্ত আর কিছু প্রিয় মানুষের সঙ্গ নিয়ে শেষ করছি আজকের যুববাণীর আড্ডা। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুববাণী।

আকাশ বাণী আগরতলা, এখন শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে। প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান। আজকের শিল্পীরা ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং অঞ্জলি মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। আটক অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পেট্রোলের দাম লিটার পিছু 2.61 টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু 2.71 টাকা বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও আমেরিকাকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরো অধিক বিকল্পের সুযোগ খুলে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
1: Prime Minister Modi and President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত সেদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও আমেরিকা কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড

0: ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার আড়াই বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এতটা ঘনিষ্ঠ ছিল না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোন চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আলোচনা সাড়ে তিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী ফের খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকান রিপাবলিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে এই চুক্তির শর্তগুলি ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেড ক্রুজ মন্তব্য করেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে তা হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ দুজনকে পদ্মবিভূষণ, ছজনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী এবারের হজে অংশ নিচ্ছেন। মক্কা থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবু শহর মিনায় সমবেত হবেন তারা। সেখানে রাত্রিযাপন করার পর আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন ইউসিসির কারণে আদিবাসীদের কোন অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে।
1: নরেন্দ্র মোদি সরকার কে গৃহমন্ত্রী নাতে স্পষ্ট কর দেনা চাহতা হু ইউসিসি কি কোই পাবন্দি বনবাসী জগত পর বনবাসী ব্যক্তি পর লগনে বালি নহি। ইউসিসি সে কোই বনবাসী অধিকারো কা অতিক্রমণ নহি হোনে ওয়ালা হ্যায়।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2026-এর 31শে ডিসেম্বরের পর আবার পড়ছি 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাতে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা আসনে দলীয় প্রার্থী রেকর্ড ব্যবধানে জয় বিজেপির প্রতি রাজ্যবাসীর অটল আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন এই জনাদেশে গণতন্ত্রে জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকির। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। উল্লেখ্য ফলতা বিধানসভা কেন্দ্রে গতকালের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে তিনি 1,09,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের প্রস্তাবিত সিকিম সফরকে কেন্দ্র করে আগামী 28 মে পর্যন্ত ছাঙ্গুলেগের আগে এবং নাথুলা সীমান্তে

0: পর্যটকদের যাতায়াত বন্ধ থাকতে পারে। সূত্রের খবর, রাষ্ট্রপতির এই সফরে নাথুলা যাওয়ার কর্মসূচি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এই সময় ছাঙ্গুলেখের আগে যাওয়ার জন্য পর্যটকদের কোনো পাস ইস্যু করা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা গতকাল সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ওই বৈঠকের কথা জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রণয় বর্মার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনারের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি পেয়েছে। গত দুসপ্তাহে চতুর্থবার এই মূল্য বৃদ্ধি করা হল। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার পিছু 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। নরওয়ের অসলোয় আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী দাবার আসর নরওয়ে চেস 2026। আজ প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ভারতীয় সময় রাত 8:30 আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে। গত 13 বছরের ইতিহাসে প্রথম এই প্রতিযোগিতা স্ট্যামেন্ডার শহর থেকে সরিয়ে রাজধানী অসলোয় নিয়ে আসা হয়েছে। ওপেন এবং উইমেন্স ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন বিশ্বের সেরা নানা গ্র্যান্ডমাস্টার। অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ম্যাগনাস কার্লসেন এবং ভারতের দুই প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এবং আর প্রজ্ঞানন্দ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, এখন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল গতকাল দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার আগে ভাগ করে তিনি গতকাল এই কথা উল্লেখ করেছেন। রাজ্যে ইউপিএসসি প্রিলিম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তায় গতকাল আগরতলার উমাকান্ত একাডেমি এবং বয়েজ বোর্ডিং স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনকে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাস এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল, পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। সাবরুমের হরিণা শিশু ভারতী প্রি স্কুলে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মনুবাজার সামাজিক স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাক্তার দেবাজ্যোতি মজুমদার, ডাক্তার শুভজিৎ দাস প্রমুখ রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, ঊনকোটি, খোয়াই এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 36.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

আকাশ বাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 শুনবেন ককবরক অনুষ্ঠান খেরিংবার, বেলা 12:55 চাষের কথা, বিষয় শশা চাষ, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন স্বাগত দের কণ্ঠে, দুপুর 1:50 নজরুল গীতির শিল্পী অনিন্দিতা রায় ভট্টাচার্য। আমাদের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গান, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক থেকে পাঠ দেবেন বাটাঢেপা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মোদক। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে পেঁয়াজ চাষ প্রসঙ্গে ডাক্তার ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন গীতা চৌধুরীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গানের শিল্পী শুভমিতা, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অপর্ণা সাহার কণ্ঠে, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন ক্রীড়া প্রসঙ্গ, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 অনিন্দিতা রায় ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আধুনিক গানখানি শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আধুনিক গান শুনুন একই শিল্পীর কণ্ঠে।

আধুনিক এই গানখানি শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে আধুনিক গানের শিল্পী নির্মলা মিশ্র।

0: সর্বশেষ আধুনিক গান শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে, আকাশ বাণী আগরতলা।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
4: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানখানি শুনুন গেম ছবি থেকে কেকের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী আগরতলা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী আগরতলা শ্রোতাবন্ধু এবারে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা। এবারে শুনুন কিছু বাংলা ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন স্বাতী ছবি থেকে মান্না দির কণ্ঠে।

সাথী ছবির গান আমরা শুনছি। গানখানি গিয়েছেন মান্না দে এবং অরুন্ধতী হোম চৌধুরী। একই ছবি থেকে আমরা পরের গানখানিও শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: চাইলে পাবি যা খুশি, আমার প্রীতির এই বাগানে তুই রস টস টস ফুল টুসি।
1: আমার

জ্যোৎস্না হয়ে ও ফুল টুসি ঝাঁপিয়ে বর, ও সখী মর না টুবে মর, ও সখী মর না টুবে মর, অন্য নাগর তোকে খুঁজে পাবে না, না কেনা গোটা কোল।

0: হ্যাঁ পাবি এমন চলো না দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা দেনা ঘোমটা খুলে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। গানখানি শুনছিলেন সিংহদ্বার ছবি থেকে মান্না দে এবং নমিতা রায়ের দ্বৈত কণ্ঠে। এবারে আমরা শুনে নেব রাজনন্দিনী ছবির একখানি গান হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: কুলেতে তুমি ছাড়া নেই যে আমার কে, ও গো দিন কুলেতে তুমি ছাড়া নেই যে আমার কে। তবে ধন নীলমণি গো একটি আমার বউ, এসো হেসে হেসে কাছটি ঘেসে আমার পাশে বসো।
1: লজ্জা করে না বুঝি।

0: আমার পোষ পাবনের মরাই ভরা ধান, ও গো তুমি আমার পোষ পাবনের মরাই ভরা ধান। তুমি আমার সাবিত্রী গো আমি সত্যবান।
1: বালাই সাত,
0: তুমি যমরাজাকে কবজা করে আমায় ভালোবেসো, ও গো যমরাজাকে কবজা করে আমায় ভালোবেসো। প্রাণনাথ দিল ডাক, কাছে এসো কাছে এসো।
2: শুভেন্দু চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনছিলেন রাজনন্দিনী ছবি থেকে। একই ছবির পরের গানখানিও শুনে নেব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের গাওয়া বাংলা ছায়াছবির গান। এই গানখানি শুনলেন বীরফুল ছবি থেকে, কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। একই ছবির পরের গানখানি আমরা শুনে নেব কবিতা কৃষ্ণমূর্তি এবং বিজয়েতার মিলিত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিয়েরফুল ছবির গান। গানখানি শুনলেন কুমার শানুর কণ্ঠে। চলুন পরের গানখানি শোনা যাক কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি বিয়ের ফুল ছবির গান। গানখানি শুনলেন কুমার শানু এবং বিজয়তার মিলিত কণ্ঠে। একই ছবি থেকে আমরা পরের গানখানিও শুনে নেব কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আসলে শেষ গানখানি শুনলেন যুগে যুগে আমি তোমারই ছবি থেকে অভিজিৎ এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কক্ষভরক অনুষ্ঠান।

아가씨는 이곳들아 따복 상자가 어디니 어디볼 자니 거북부럭 반다. 반남이 뿐이 어디니 그 여바에는 무역니 반다 누굴

0: te ka shang ka e chini kami ro ko chung nu go je tabuk ne ajara wo ka ten te kumun je nogoti sei ton mani amon rok ni putui nang layo ka oboni ba ki obo bai sing mong sa su snamui de man
1: tao tak to thentri ni jara pa na pai kha thentri jara pa pa na bui to baksa thentri no khate bui to ni ru nogo mani thentri ka bang ma samngon ju go ne মানে খুঁতানি ব মানে কজন থাঙ এনেকৈ নি কচুক একদম ক কচুক চুকা কচুক চুকা এনেকৈ থেন্দ্ৰি কিছা না ওই মধুৰক না ওই আকৈ অব তুং দি উইন নাঙো অংক ব্লাই ৰক নিনি তুলসী ব্লাই ৰক ৰে ওই আকৈ তুংৰি নাও থেন্দ্ৰি গোবাং মই কামো চুগো নে থেন্দ্ৰি খাতি লাই এনেকৈ অথেন থেন্দ্ৰি ন গজাম কেতিয়াতে বংগ নি থেন্দ্ৰি ন অংক জুস নামে নং মানো যেমন তাও ফুসকা হেনি কেসা ফুসকা যতন চালাইও ফুসকা বুতই এনেকৈ নি বহগ দেরাইয়া দেরাইয়া নিন বহগ নষ্টংয়া মানে নি কনস্টিপেশন নং টংখা গান কাব নং থেন্দ্রি নক দি তৈয় নাই গুলি বই তৈ ঠান্ডাকে গুলি বইয়া কয় আর সম দিদি এনেকৈ বিদ্লো বন্ধ হয় তো তেও কাহা মানে সম দিদি গুলি দি লেবু করে কে লেবু বলাই দিদি এরি বই আকয় লেবু সেবই লেবু করে কে লেবু বলাই দিদি সেবই আকয় নং বুতি নকি লটটয় খাই বুতি পাতলা খাইপ নং নং দি মানে বোখা সরিয়ারা মানে নং কনস্টিপেশন যদি নং তহাঙ্কাবা নং আবো ক্লিয়ার রং থাং থেন্দ্রি রক সাকা ই থেন্দ্রি রক সাকাই আবো নক ক্লিয়ার রং থাং দা আবো বই থেন্দ্রি কাবো বেশি চামাবো হামিয়া বেশি মানে চায়া তমাবো চায়া যিনি কঙ্গু থই রক বাক্সা যেমন থই অনেক সাহ করি যা থই রোজা রোজা হিনজা দিবা এনকাই ডায়াবেটিস রঙের বাকেব নং থেন্দ্রি চামা চাও থেন্দ্রি হিঙাকে নিনি থইন পাতলা খাইত নি রু থেন্দ্রি অঙ্ক বাক্সা বাক্সা খাই ফুঙ্গ থেন্দ্রি ন গুলি উইয়া কইসে অঙ্ক থেন্দ্রি বুদি নু যারা ডায়াবেটিস রক টংনাই রকাই থেন্দ্রি গুলি উই থেন্দ্রি বুদি নু কখই গাও থেন্দ্রি ব অনেক কাম চু থেন্দ্রি গুলি উই তোমা খাই বসাও থানা ই চমুইয়া কই তো নি খাঙ্কাই চমনা তো নাঙ্গে তৈরি উইয়া কই সাপি কাঙ্কাই থেন্দ্রি বুদি থাং কার লেবু লেবু কিসা রাই রেখা এঁকে নেনে ও তামনানে গোয়া মরি যারা আমি ফুসকা বোধই থাকা আমাকে যারাই রক হামজাগ ফুসকা বোধই সামি রেখা এঁকে ও বোধই সিমি নতুন বোধই জানা বাকে সে ও ক তারপরে লামা লামা হাজার হাজার থাঙে আগে জালাই গাম নিজে নগ থেন্দ্রি তো হাঁকাই নগ সেনা মানু যাক নিজে নগ সেনা মানে বসে কথক
0: সাফসুত্রা নারকরা তানই ন যে দাব নং মানে আবন তো চাইন ডাইরেক্ট নঙ আবন কারি মসা সব থকনা বাকে সাপলি নই নমান
1: নারকরা দাব সাপলি নং মানো নারকরা দাব নি গলৈ গলৈ হিংকা যেমন ও বিশৃঙ্গ কাইসা দুধ হাই করি দা বিশৃঙ্গ দুধ হাই তো মানে আমাকে কিন্তু যত মানে প্রায় বরং থক যাব এনকে সামই নং না হতো কিছু পরিশ্রম নামায় না হে দিবা এনকে আমনো নই বুতই না ওই আকই তাইসা ফেক গিয়া যে দুধ হাই কিসা পাতলা করি যা ই বাহান কলি তা বাহান কলি ন র গই নক মিক্সার গ্রাইন্ডার তহাঙ্কাবা যারা তংনাই ব্রক নঙ্গ মিক্সার গ্রাইন্ডার পাতলা করি নাইন্ড খাইনাই সেগা গ্রাইন্ড খাই গ্রাইন্ড গ্রাইন্ড খাইয়ে অবতৈ ন সাপল দি অবতৈ সাপল আর লেবু কিসা উদিন বলাই কিসা এদিকে অর চিনি বো মিক্স খাইনা নাঙিয়া সম বো মিক্স খাইনা নাঙিয়া গামো খাই মানে তেসা বিনি টেস্ট থগি থাঙো তা টেস্ট দিয়ে দো আবো ঠান্ডা

Oh, yeah, I'm going to go to the house.

어버니래버선이 저거 에뭐 사도고 나쇼가는 고도고 나쇼가는 저야 뭐 어야 뭐

0: lama na pale bigra lama o sanga lama sanga ro hare maya sanga ma bu maya ma o ya ma ma ya ma na pale bigra zaba na male bigra zaba o ya ma sanga ma sanga ro hare maya sanga ma bu ma
1: আসকজনা খেলাকমার পান্ডব রসাবই খেলাড়িখা শন কুমারী দেববর্মা তাবো খেলা বাইন বিদ্যা জমাতে নি খরাঙ্গ রেচাপমু বিনি রেচাপমু খেলা থাক জগৈ কব খরকা পহর দেববর্মা সিংহর কব গয়ামফাং কলিম্পংনি

আশোক জানা খেলেন মায় পান্ডব রুষা পরীক্ষা নিরীক্ষা বিদ্যা জমাতিয়া তব খাবেন সঞ্জিতা দেববর্মানি খরঙ্গ রেচাপু বিনি রেচাপুন খাতক জগৈ কব ঘরকা রাধা দেববর্মা সুরকা খুমলুং জিরানিয়ানী

খেলাম্বর পান্ডব পাইথাগো রচা বই খালিকা সঞ্জিতা দেববর্মা আকাশবাণী আগরতলা অগ্নি লগিনে পাইখা তিনি দিবর চরণী কক পরক পান্ডা।

0: চাষের কথা। আজকের প্রসঙ্গ শশা চাষ। শশা একটি মরশুমি চাষ, লাউ প্রজাতির এই ফসলটি খুবই উপকারী। এখন বর্তমানে সারা বছরেই বাজারে শশা পাওয়া যায়। জল নিকাশিযুক্ত দোআঁশ মাটি শশা চাষের জন্য খুবই উপকারী। এই মাটিতে শশা চাষের জন্য রাসায়নিক বা জৈব সার থাকে। সাধারণভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শশার বীজ বপন করা ভালো, তবে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে কিছু নির্দেশিকা অবশ্যই অনুসরণ করতে হয়। চারার বয়স 15 থেকে 20 দিন হলে পলিব্যাগের বদলে মাদায় চারা রোপণ করতে হবে। প্রতি ব্যাগে 2টি করে চারা থাকলে মাঠে লাগানোর 6 থেকে 7 দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় 1টি করে চারা রাখতে হবে। 6 থেকে 7 ফুট দূরত্বে 1 ফুট গভীর ও 1 ফুট ব্যাসের গর্ত বা মাদা তৈরি করতে হবে এবং সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 থেকে 2 মিটার। প্রতি একর জমির জন্য গোবর সার এবং ইউরিয়া 25 কেজি, 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও 30 কেজি মিউরেট অব পটাশ দরকার হয়। এছাড়া চারার 3 সপ্তাহ ও 6 সপ্তাহ বয়সে দুবার প্রতিবারে 10 কেজি ইউরিয়া চাপানো সার দিতে হবে। শশার বীজে সাদা পাউডার রোগ দেখা দিলে প্রতি লিটার জলে 75 মিলি টিল্ট বা 1 গ্রাম ভেভিস্টিন বা 0.5 মিলি ক্যালেক্সিন গুলে স্প্রে করতে হবে। শশা জাত ভেদে বীজ বোনার 45 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। হেক্টর প্রতি 10 থেকে 20 টন শশা সংগ্রহ করা যায়। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল শশা চাষ।
1: শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল শশা চাষ।

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত, গানখানি শুনলেন রোহিণীর কণ্ঠে। এবারে আমরা শুনে নেব দেবাশিসের কণ্ঠে পরের গানখানি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। আমরা পরপর দুখানি গান শুনে নিলাম। প্রথম গানখানির শিল্পী ছিলেন দেবাশিস এবং পরের গানখানির শিল্পী ছিলেন রোহিণী। আমরা পরের গানখানিও শুনে নিব দেবাশিসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পীরা ছিলেন দেবাশিস এবং রোহিণী। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের এনটিএর বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ সে বিস্তারিত খবরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री नाते स्पष्ट कर देना चाहता हूँ, यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। यूसीसी से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0: অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ দুজনকে পদ্মবিভূষণ, ছজনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা। ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পিএস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রুপো এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিমোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আপনার এই অনুষ্ঠান শুনছেন 236.4 মিটারে অর্থাৎ 1,269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবারে শুনুন কিছু লোকগীতি আমাদের আজকের শিল্পী স্বাগত দেয়।

শ্রোতাবন্ধুরা শুনছেন লোকগীতি, শিল্পী স্বাগত ধীর কণ্ঠে। একই শিল্পীর কণ্ঠে আমরা পরের গানখানিও শুনে নেব।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী স্বাগত দীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে শুনুন কিছু নজরুলগীতি অনিন্দিতা রায় ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী ছিলেন অনিন্দিতা রায় ভট্টাচার্য, তবলায় ছিলেন নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে ছিলেন অলকেশ চক্রবর্তী।

0: আকাশ বাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।
1: Noon. This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines.

বজ্র বিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের দু এক জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বয়ে যেতে পারে।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গান, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক থেকে পাঠ দেবেন বাটারহেপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মোদক। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে পেঁয়াজ চাষ প্রসঙ্গে ডাক্তার ত্রিদীপ ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন গীতা চৌধুরীর কণ্ঠে। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যা 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গানের শিল্পী শুভমিতা, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অপর্ণা সাহার কণ্ঠে, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন স্পটলাইট, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনিন্দিতা রায় ভট্টাচার্য এর কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:34

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1260 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লিতে অনুষ্ঠিত পদ্ম পুরস্কার 2026-এর সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী কর্তৃক পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

তার সঙ্গে এক যোগ করে পাওয়া যায় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ একশো। আবার দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সঙ্গে এক যোগ করলে পাই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবারে বলো 100000 কীভাবে এলো, মানে এক লক্ষ কীভাবে এলো? পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999, পাঁচটা নয়। এর সাথে এক যোগ করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং পাঁচটা নাইন তার সঙ্গে যদি ওয়ান প্লাস করি তাহলে আসে ওয়ানের সঙ্গে পাঁচটা জিরো, মানে এক লক্ষ। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় এক লক্ষ। সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় দশ লক্ষ। আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বলা হয় এক কোটি। কিছু কিছু বড় সংখ্যা যেমন 389452 বা 7035089 এমন সংখ্যাগুলিকে পড়তে একটু অসুবিধা হয়, তাই তো? কখনো কখনো নির্দেশক ব্যবহার করলে বড় সংখ্যা পড়া ও লেখা সহজ সাধ্য হয়ে যায়। যেমন একক, দশক, শতক, হাজার এগুলো ব্যবহার করে পড়লে সেটা অনেক সহজ হয়। ভারতীয় গণনা পদ্ধতিতে কমা ব্যবহার করে হাজার, লক্ষ এবং কোটিকে চিহ্নিত করা হয়। আন্তর্জাতিক গণনা পদ্ধতি ভারতীয় পদ্ধতি থেকে একটু আলাদা। এই পদ্ধতিতে একক, দশক, শতক, হাজারের পর লক্ষ, কোটির পরিবর্তে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইত্যাদি শব্দ ব্যবহার হয়। এই পদ্ধতিতে তিনটি সংখ্যার পরপর কমা ব্যবহার করা হয়। প্রথম কমা দিয়ে হাজার, দ্বিতীয় কমা দিয়ে মিলিয়নকে চিহ্নিত করা হয়। 7950-2394 সংখ্যাটিকে ভারতীয় পদ্ধতিতে পড়া হয় 7,95,02,394। সংখ্যাটি আরেকবার বলছি, 7950-2394 এটিকে ভারতীয় পদ্ধতিতে বলা হয় 7,95,02,394। এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে পড়া হয় 79,502,394। এখন যদি বলি 8,12,14,703, এটাকে সংখ্যায় লিখলে দাঁড়াবে 8,12,14,703। আমাদের রোজকার জীবনেও কিছু ছোট বড় একক ব্যবহার করা হয়। একটি পেন্সিলের দৈর্ঘ্য যেমন ছোট একক সেন্টিমিটারে মাপা যায়, তেমনি কোনো জায়গার দূরত্ব মাপতে বড় একক কিলোমিটার ব্যবহার করা হয়। আবার কখনো পেন্সিলের দৈর্ঘ্যের চাইতেও ছোট দৈর্ঘ্য মাপার দরকার পড়ে, সেটা মাপতে মিলিমিটার একক ব্যবহার করা হয়। এক সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। শুধু দৈর্ঘ্য নয়, ওজন মাপার জন্যেও একক ব্যবহার করা হয়। তরলের পরিমাণ মাপার জন্যেও কিছু একক ব্যবহার করা হয়। দৈর্ঘ্যের একক মিটার, ওজন বা ভরের একক গ্রাম, তরলের একক লিটার ব্যবহার করা হয়। ছোট বা বড় একক হলে এদের সামনে কয়েকটা শব্দ ব্যবহার করা হয় শুধুমাত্র, যেমন কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এগুলোর সঙ্গে দৈর্ঘ্য হলে আমরা লিখব কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওজন হলে বলব কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একই রকমভাবে যদি তরল পদার্থের ওজন মাপি আমরা, তাহলে সেটা হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে আমরা যদি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি এগুলো মনে রাখি, তাহলে দৈর্ঘ্য, ভর বা তরল হলে তাদের প্রত্যেকটা ওজনে আমরা সঠিকভাবে মাপতে পারব। এক কিলোমিটার ইজিকুয়াল টু 1000 মিটার, এক মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। তাহলে এক কিলোমিটার কত মিলিমিটার হবে? এক কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তাহলে 1000 × 1000 মিলিমিটার, তার মানে 10,00,000 মিলিমিটার। আমরা কিলোর সঙ্গে 10 গুণ করলে হেক্টো পাব, হেক্টোর সঙ্গে 10 গুণ করলে ডেকা, ডেকার সঙ্গে 10 গুণ করলে মিটার। একই রকমভাবে 10 গুণ করে ডেসিমিটার, সেন্টি, মিলি, 10 করে গুণ করে যাব। আবার উল্টো দিক থেকে যদি আমি কোনো মিলিগ্রাম

বা মিলিমিটার, এগুলোকে আমি কিলোমিটার বা মিটার আনতে যাই, তাহলে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার, তারপর পাবো ডেসিমিটার, তারপর মিটার, তারপর ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এভাবে পেয়ে যাব। কখনো কখনো আমরা প্রকৃত সংখ্যা বলতে অসুবিধা হয়। যেমন একটি মাঠে ক্রিকেট ম্যাচ দেখতে ঠিক কতজন লোক এসেছে তা বলা একটু কষ্টকর। এক্ষেত্রে আমরা অনুমান করে বলি যে 1500 লোক জড়ো হয়েছে হয়তো। সেখানে হয়তো কথাটা বলতে হয়, কারণ সঠিকভাবে কত লোক এসেছে সেটা বলা সহজ নয়। এর মানে 5000 লোক না হলেও কিছু কম বা বেশি হতে পারে, এরকম অনেক ক্ষেত্রে আমাদের অনুমান করতে হয়। তার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই, এটা নির্ভর করে তুমি কিসের আনুমানিক হিসেব বের করতে চাও, তুমি কতটা নিখুঁত হিসেব বের করতে চাও তার উপর। শতকের ঘোরের আসন্ন মান নির্ণয়ে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো 100 অপেক্ষা 0 এর নিকটবর্তী সংখ্যা।

ঠিক কতজন লোক এসেছে তা বলা একটু কষ্টকর। এক্ষেত্রে আমরা অনুমান করে বলি যে হাজার পাঁচেক লোক জড়ো হয়েছে হয়তো, হয়তো সেখানে হয়তো কথাটা বলতে হয়, কারণ সঠিকভাবে কত লোক এসছে সেটা বলা সহজ নয়। এর মানে 5000 লোক না হলেও কিছু কম বা বেশি হতে পারে, এরকম অনেক ক্ষেত্রে আমাদের অনুমান করতে হয়। তার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই, এটা নির্ভর করে তুমি কিসের আনুমানিক হিসেব বের করতে চাও, তুমি কতটা নিখুঁত হিসেব বের করতে চাও তার উপর। শতকের ঘোরের আসন্ন মান নির্ণয়ে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো 100 অপেক্ষা 0-এর নিকটবর্তী সংখ্যা, তাই এদের শতকের ঘোরের আসন্ন মান হবে 0। 51 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো 0 অপেক্ষা 100-এর নিকটবর্তী, তাই এদের শতকের ঘোরের আসন্ন মান হবে 100। 50 সংখ্যাটি 0 এবং 100 থেকে সমদূরবর্তী হলেও 50-এর আসন্ন মান 100 লেখা হয়। একই রকমভাবে 1000-এর ঘরের আসন্ন মান নির্ণয়ে 1 থেকে 499 পর্যন্ত সংখ্যাগুলো 1000 অপেক্ষা 0-এর নিকটবর্তী, তাই এদের 1000-এর ঘরের আসন্ন মান হবে 0। আবার 501 থেকে 999 সংখ্যাগুলো 0 অপেক্ষা 1000-এর নিকটবর্তী, তাই এদের 1000-এর ঘরের আসন্ন মান হবে 1000। 500 সংখ্যাটির আসন্ন মান হবে 1000। এটি 0 এবং 100-এর সমদূরবর্তী হলেও 500টিকে 1000-এর আসন্ন মান হিসেবেই ধরা হয়। যোগফল বা বিয়োগফলের আসন্ন মান নির্ণয় করতে প্রথমে ঠিক করতে হবে তুমি কোন ঘরের আসন্ন মান নির্ণয় করতে চাও। যেমন 1000-এর ঘরেও আসন্ন মান নির্ণয় করতে পারো, আবার 100-এর ঘরেও করতে পারো, 10-এর ঘরেও করতে পারো। এখন কোন ঘরের আসন্ন মান নির্ণয় করলে আমার যোগ বা বিয়োগ ফলটি সঠিক হবে বা মোটামুটি ঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। যেমন 5290 ও 17986, আবার বলছি 5290 ও 17986 এর যোগফল নির্ণয় করতে হলে 17986 এর আসন্ন মান হবে 18000, মানে 18000। 17986 এর আসন্ন মান হবে 18000। 5299 এর আসন্ন মান হবে 5000। তাহলে এদের অনুমিত যোগফল হবে 23000। 18000 5000 যোগ করলে পাই 23000। আবার 5673 ও 436 এর বিয়োগফল নির্ণয় করতে 1000-এর ঘরের আসন্ন মান নির্ণয় করলে তা হবে 5673-এর আসন্ন মান 6436-এর আসন্ন মান 0, কারণ 436 1000-এর ঘর থেকে 1000 এবং 0-এর মধ্যে 0-এর নিকটবর্তী, তাই 436-এর আসন্ন মান 0। সুতরাং এদের বিয়োগফল হবে 6000, যা একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ 5673 থেকে 436 বিয়োগ করলে নিশ্চয়ই বড় সংখ্যা হবে না, সেটা আরও ছোট সংখ্যা হওয়ার কথা। তাহলে আমার সেই অনুমানটাই ভুল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আগেই নির্ণয় করতে হবে কোন ঘরের আসন্ন মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমি 1000-এর ঘরের আসন্ন মান নির্ণয় করলে সেটা সঠিক হয় না, তাই আমি 100-এর ঘরের আসন্ন মান নির্ণয় করব। কোনো ঘরের আসন্ন মান নির্ণয় করতে এখানে 100-এর ঘরের আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে 5673 এর আসন্ন মান হবে 5700, কারণ 6673 হাজার শতকের মধ্যে হাজারের কাছাকাছি, তাই আমি সেটাকে 5700 বলছি। আর 436 এর আসন্ন মান হবে 400, তাহলে এদের বিয়োগফল দাঁড়াবে 5300। এটা অনেক বেশি গ্রহণযোগ্য। আগে 1000-এর ঘরে করেছিলাম সেটা গ্রহণযোগ্য ছিল না, এখন 100-এর ঘরে করে আমি সেটা গ্রহণযোগ্য বলে মনে করছি। তাহলে আমরা প্রথমে ঠিক করে নেব কোন ঘরের আসন্ন মান নির্ণয় করতে হবে। গুণফলের অনুমানের ক্ষেত্রে প্রতিটি সংখ্যাকে সেই সংখ্যাটির সর্বোচ্চ ঘরের আসন্ন মান নির্ণয় করে গুণ করতে হয়। যেমন

81 ও 479 এর গুণফল নির্ণয় করতে 479 এর শতকের ঘরের আসন্ন মান হবে 500 এবং 81 এর দশকের ঘরের আসন্ন মান হবে 80। এক্ষেত্রে আমি যার যার অঙ্ক সংখ্যা অনুযায়ী আমি আসন্ন মান নির্ণয় করব, কোন ঘরের আসন্ন মান নির্ণয় করব। আবার বলছি, সেই সংখ্যাটির সর্বোচ্চ ঘর, গুণফলের যে দুটো অঙ্ক সংখ্যা থাকবে তাদের সর্বোচ্চ ঘরের আসন্ন মান নির্ণয় করব। তাহলে 479 এর আসন্ন মান হচ্ছে 500 এবং 81 এর আসন্ন মান হচ্ছে 80। সুতরাং এদের অনুমিত গুণফল হবে 80 × 500 = 40,000। ভারতীয় এবং আরবিক সংখ্যা পদ্ধতি ছাড়াও গণনা পদ্ধতিতে আরও একটি পদ্ধতি হচ্ছে রোমান পদ্ধতি। রোমান সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই চেনো, রোমান সংখ্যা শুনেছ এবং দেখেছ, সবসময় দেখছি আমরা, কারণ ঘড়িতে যে নাম্বারগুলি থাকে, অঙ্কগুলো থাকে, সেগুলো রোমান সংখ্যা। ঘড়িতে ক্লাসের সংখ্যা বোঝাতে রোমান সংখ্যাগুলো ব্যবহার করা হয়। বড় হাতের আই বা ক্যাপিটাল আই হচ্ছে 1, দুটো ক্যাপিটাল আই হচ্ছে 2, তিনটে ক্যাপিটাল আই হচ্ছে 3। আই এবং ক্যাপিটাল ভি এ দুটো মিলে যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 4, শুধু ক্যাপিটাল ভি হচ্ছে 5। ক্যাপিটাল ভি এবং আই মিলে হচ্ছে 6, ক্যাপিটাল ভি দুটো আই 7। কী করে আসছে দেখো, ক্যাপিটাল 5 হচ্ছে 5, ক্যাপিটাল ভি হচ্ছে 5, তার সঙ্গে আই মানে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 6। ক্যাপিটাল ভি মানে 5 আর দুটো আই মানে 2, 5 + 2 = 7। তেমনি ক্যাপিটাল ভি এবং তিনটে আই এটা মিলে হচ্ছে 8। ক্যাপিটাল আই ক্যাপিটাল এক্স হচ্ছে 9 এবং শুধু ক্যাপিটাল এক্স হচ্ছে 10। এবারে 10 এর পরে আবার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত লিখলে তা হবে 1 থেকে শুরু করে 10। আমি আবার বলছি, ক্যাপিটাল 10 তারপরে আবার 1 থেকে শুরু করে মানে আই থেকে শুরু করে এক্স পর্যন্ত লিখলে তা হবে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো। ক্যাপিটাল এক্সের সঙ্গে ক্যাপিটাল আই সেটা হচ্ছে 11, ক্যাপিটাল এক্সের সঙ্গে ক্যাপিটাল দুটো আই 12, ক্যাপিটাল এক্সের সঙ্গে তিনটে আই 13। তাহলে 14 কী হবে, 14 হবে ক্যাপিটাল এক্স হলো 10 প্লাস 4, আমরা জানি কি 4 হচ্ছে আই এবং ক্যাপিটাল ভি, তাহলে এক্স আই ভি হচ্ছে 14। 15 হচ্ছে এক্স ভি, 16 ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল আই, 17 হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল দুটো আই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ভি ক্যাপিটাল তিনটে 8। তাহলে কি হবে সেটা, সেটা হবে ক্যাপিটাল এক্স হচ্ছে 10, ক্যাপিটাল ভি 5, ক্যাপিটাল তিনটে আই হচ্ছে 3, তাহলে 10 + 5 + 3 সেটা হচ্ছে 18। ক্যাপিটাল এক্স অ্যান্ড আই এক্স সেটা হচ্ছে 19 আর দুটো এক্স মিলে হচ্ছে 10 + 10 = 20। আরও কিছু রোমান সংখ্যা হলো এল মানে 50, সি হলো 100, ডি 500, এম 1000। আবার বলে দিচ্ছি, এল হচ্ছে 50, সি হচ্ছে 100, ডি হচ্ছে 500, এম হচ্ছে 1000। রোমান সংখ্যা লেখার কিছু পদ্ধতি আছে, যেমন কোনো চিহ্ন যদি একাধিকবার লেখা হয় তবে যতবার সংখ্যাটি লেখা হবে ততবার তার মান যোগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। মনে রাখতে হবে, একটি সংখ্যা লিখতে কোনো চিহ্নই তিনবারের বেশি লেখা যাবে না, আবার ভি এল এবং ডি এই তিনটি চিহ্ন কখনোই একবারের বেশি ব্যবহার করা যায় না। কোনো ছোট সংখ্যার চিহ্ন যদি কোনো বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসে তবে চিহ্নের মানগুলো যোগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। কোনো ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের বাম দিকে বসলে তবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার চিহ্নের মান বিয়োগ করে সংখ্যাটি নির্ণয় করতে হয়। রোমান পদ্ধতিতে ভি এল ডি চিহ্নগুলো কোনো বড় চিহ্নের বাম দিকে বসানো যায় না, অর্থাৎ ভি এল ডি এর মান কখনো বিয়োগ করা যায় না। ঠিক আছে, তাহলে আজকে আমরা সংখ্যা সম্বন্ধে জানলাম।
আশা করি তোমরা

0: বুঝতে পেরেছো, আজ এখানে শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে সংখ্যাকে জানো এ সম্পর্কে পাঠ দিলেন বতাঢিপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মুদক।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর, পরে আসরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 আধুনিক গানের শিল্পী শুভমিতা। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অপর্ণা সাহার কণ্ঠে। রাত 9:30 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী অনিন্দিতা রায় ভট্টাচার্য। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সর্বত্র। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং 23.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 67%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 40.4 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী বৃষ্টি।

0: আকাশবাণী আগরতলা।
1: মিষ্টি তো আমাদের সময় হতো,
2: তা তো ফিরে যান না নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো,
2: পেমেন্টও সেই সময়ের। আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার, ইজি সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নিন, এটা আমাদের সময়ের কার্ড। আরবিআই এ কথা বলে,
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
0: অন্যদেরও শিখিয়ে দিন। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমি সমর অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ তথা রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য। বর্তমানে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা, উন্নত জাতের ব্যবহার, কৃষকদের লাভজনক উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন আমরা মোটামুটি সবাই জানি। রাজ্যে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে তাঁর বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আজ আমরা তাঁর কাছ থেকে জানব রাজ্যে পেঁয়াজ চাষের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। নমস্কার ডক্টর ভট্টাচার্য, নমস্কার, স্বাগত আমাদের অনুষ্ঠানে। এই যে রাজ্যে পেঁয়াজ চাষের বর্তমান যে পরিস্থিতি, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
1: দেখুন, পেঁয়াজ আমাদের, আমরা বলে থাকি যে এটা একটা বহুমুখী প্রতিভা সম্পন্ন একটা শস্য। কারণ আমরা দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ভৌগোলিক অবস্থান আছে, সেই ভৌগোলিক অবস্থানে আমরা মোটামুটি 60 ধরনের সবজির চাষ সাধারণত গ্রীষ্ম, বর্ষা এবং শীতকালে করে থাকি। তার সিংহভাগটাই করি শীতকালে। এর মধ্যে থেকে শুধুমাত্র এই একটি ফসল যার 99% আমরা নির্ভর করি বহিরাজ্যের উপরে,
0: একদম
1: বাকি সবগুলো ফসল যদি ধরি, যেটা আমাদেরকে, যেটা ইন্ডিয়ান ইকোনমিক্সরা যারা বলে শস্যর জন্য, যে ওরা বলে টপ, টিওপি, টিওপির মানে টপ মানে হচ্ছে টমেটো, ওনিয়ন অ্যান্ড পটেটো।
0: পটেটো
1: এটা হচ্ছে একটা ঘরের দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় তিনটে সবজি।
0: হ্যাঁ, আর কিছু থাক আর না থাক, অন্তত এই তিনটে থাকলে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, একবেলা
1: খেয়ে পুড়ে থাকা যায়।
0: হ্যাঁ,
1: তো এই টপের মধ্যে দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যে টমেটো বহুদিন ধরে আমরা চাষ করছি এবং আমরা অনেকটাই স্বনির্ভর। পটেটো

0: আমাদের শীতকালে হয়তো বা 3 মাসের জন্য পটেটো চাষ করে থাকি, কিন্তু তার কিন্তু আমরা গোদামজাত করে অনেক দিন ধরে আমাদের কিন্তু চলে বহিরাজ্যের থেকে, যদিও কিন্তু তার থেকেও বেশি আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যের যা প্রয়োজনীয়তা তার 40% আমরা কিন্তু মেটাতে পারি ত্রিপুরার
1: আলু দিয়ে,
0: আলু দিয়ে। এবং বীজের কিন্তু 70% কিন্তু আমরা ত্রিপুরার আলু দিয়ে আমরা করে থাকি।
1: আচ্ছা,
0: কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে চলে আসলে দেখা যাবে কি যে আমাদের যা উৎপাদন তা হচ্ছে প্রয়োজনীয়নে মাত্র 0.2% বা 0.5%, 99% বা 99% যে পেঁয়াজটা সেটা আসে আমাদের বহিরাজ্য থেকে। আমরা বহিরাজ্যের উপরেই নির্ভরশীল, বিশেষ করে মহারাষ্ট্র, বিহার, গুজরাট, রাজস্থান এবং পশ্চিমবাংলার উপরে। এবং এই পেঁয়াজের দামটা দেখবেন মার্কেটে আমাদের এখানে কিন্তু মূল্যায়ন এটা করা হয় না, এটা কিন্তু ডিপেন্ড করে ওই 5 রাজ্যের ওইখানকার স্থিতি যেভাবে থাকে সেটার উপর নির্ভর করে আমাদের পেঁয়াজ চাষের পেঁয়াজের দামটা নির্ভরশীল। কারণ যেহেতু আমরা 0.1 or 0.2% আমরা তৈরি করি,
1: সেটা আমাদের হাতে কিছুই
0: না, আমাদের হাতে কিছু নেই। তো যদি পেঁয়াজের দাম বেড়ে যায় তাহলে আমাদের কিন্তু সেটা দিয়ে ঘটবে। কিন্তু পেঁয়াজের যে প্রয়োজনীয়তা সেটা আমাদের প্রত্যেকটা হাউসহোল্ড বা আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনের যেখানে উনুন জ্বলে, যারা বিশেষ করে নর্থ ইস্ট বলি যদি যেটা ধরি বা আমাদের অঞ্চলে যেখানে যে প্রায় 90% উপরই হচ্ছে আমরা আমিষ বুঝি, সেখানে কিন্তু পেঁয়াজ কিন্তু একটা
1: খুব গুরুত্বপূর্ণ
0: গুরুত্বপূর্ণ একটা ফসল রান্নার জন্য। বিশেষ করে যদি আমরা বলি ধরুন আমাদের খাদ্যাভাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমাদের এখানে শুকনো মাছ খেয়ে অভ্যাস এবং প্রত্যেকটা হাউস হোল্ডে এটা চলে। কিন্তু
1: শুকনো মাছ সঙ্গে টমেটো আর পেঁয়াজ থাকলে তো মোটামুটি
0: এটাই হচ্ছে আমাদের। কিন্তু দেখুন যে আমরা এটার উপরে নির্ভরশীল 99% বাইরে থেকে আসছে, কিন্তু আমরা কিন্তু এটা তৈরি করছি না। ওইটাই নিয়ে আমাদের পেঁয়াজ চাষের প্রথম যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম কলেজ অফ এগ্রিকালচারের মাটিতে, তখন দেখা গেল কি যে কেন হয় না, বা আমাদের মনে একটা ইয়ে ছিল যে পেঁয়াজ চাষ কি ত্রিপুরা রাজ্যে হবে কি না। তখন আমরা যখন পরিচর্যা করলাম দেখলাম না, আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে পেঁয়াজ চাষ হবে, আমাদের জলবায়ুতেই হবে।
1: কিন্তু আমাদের এখনো তো বদ্ধ ধারণা রয়েছে যে আমাদের রাজ্যে পেঁয়াজ
0: হয় না। সেই বদ্ধ ধারণাটা কি আমাদেরকে এখানে নিয়ে মানে নিয়ে চলে আমরা ওইটাকে উত্তীর্ণ করে এখানে এসেছি যে
1: পেঁয়াজের জন্য পেঁয়াজ চাষ না করলেও পেঁয়াজ কলির জন্য কিন্তু পেঁয়াজ চাষ প্রচুর হচ্ছে,
0: প্রচুর হবে
1: এখন।
0: এবং সেটা আমাদের এখানকার যে মানে জলবায়ু, দেখুন সাধারণত পেঁয়াজ যদি আমরা শুধু বলি হ্যাঁ পেঁয়াজ কিন্তু এমন না যে শুধু পেঁয়াজ, পেঁয়াজের কিন্তু 3টে সময়ে পেঁয়াজ হয়ে থাকে। আমাদের এখানে জলবায়ুর সাথে কিন্তু 3টাই খাপ খায়, যেমন আমরা বলি খারিফ সিজন, লেট খারিফ এবং রবি।
1: আচ্ছা,
0: এই 3টে সময় কিন্তু পেঁয়াজের চাষ হয়ে থাকে দেখুন। এবং খুব উৎপ্রদ আপনারা যদি দেখে থাকেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে বা বহিরাজ্যের পেঁয়াজের উপর আমরা যেহেতু নির্ভরশীল, ওটার দামটা কিন্তু কোনো একটা সময়ে দেখবেন খুব একটু হলো বৃদ্ধি পায়। ওটার কারণ হচ্ছে কিন্তু ওই যে পেঁয়াজের যদি আমাদের মার্কেটে কীভাবে আসছে, খারিফ বা লেট খারিফ যেটা আমরাকে বলি, সেই পেঁয়াজটা আমরা সাধারণত জুন জুলাই মাসে লাগিয়ে থাকি, আগস্ট মাসে, সেটা গিয়ে উঠে অক্টোবর নভেম্বরে। আবার আমাদের পেঁয়াজ যেটা বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে ওটা উঠে যাবে, আর আমরা যেটা রবি সিজনে লাগিয়ে থাকি সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরে লাগানো হয়। সেটা গিয়ে আমরা কি হয় দেখা যায় এই খারিফ এবং রবি এবং ওদের কিন্তু জাত 3টেরই আলাদা আলাদা। দেখা যাচ্ছে কি যে খারিফ সিজনে বা লেট খারিফে যে ওনিয়নগুলো লাগাচ্ছি বা পেঁয়াজগুলো লাগাচ্ছি তাদের কিন্তু স্টোরিং বা সংরক্ষণ কিন্তু ততটা দিনে 3 থেকে 4 মাসের বেশি করা যায় না।
1: আচ্ছা,
0: কিন্তু সেই পরিমাণে আপনি যদি দেখুন যে রবি সিজন যেটা আমরা মার্চ এপ্রিলে তুললি, নভেম্বর ডিসেম্বরে লাগাই, ওটা কিন্তু আমরা প্রায় 6 থেকে 7 মাস আমরা মার্কেটে রাখি। এবং সবসময় দেখবেন যে পেঁয়াজের দামটা মার্কেটে বাড়ছে কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে।
1: হ্যাঁ,
0: ওই টাইমেই কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজের দামের ঊর্ধ্বতম দিকে যেতে থাকে এটা, কারণ ওই সময়ে পেঁয়াজের যে মানে স্টকটা শেষ হয়ে যায়,
1: স্টকটা শেষ হয়ে
0: আর নতুন পেঁয়াজ আসার একটা সময় থাকে।
1: হ্যাঁ,
0: এবং ওই টাইমটাতেই কিন্তু আমাদের ভারতবর্ষেই বলুন বা ত্রিপুরার জন্য অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠান বা অনুষ্ঠানগুলি সবচেয়ে বেশি সময়।
1: হ্যাঁ হ্যাঁ, যে পূজোর মরশুম থাকে,
0: পূজোর মরশুম থাকে, আনন্দ উল্লাস।

0: এবং ওই সময় কিন্তু আমাদের পেঁয়াজের সময়টা বেশি লাগে। বিশেষত করে যদি আমরা দেখি পেঁয়াজের, যেটা হচ্ছে কি আমাদের এখন পেঁয়াজের চাহিদা কত ত্রিপুরা রাজ্যের কি আসে, আমাদের যদি যদি যে একটা প্রাপ্তবয়স্ক লোক অনুষ্ঠান বাড়ি ছাড়া এক বছরে আমাদের যে পরিসংখ্যান আছে সেটা হচ্ছে 10 কেজির মতন পেঁয়াজ খায় নর্মাল, মানে আপনারা নন ভেজ ভেজ এরকম ছেড়ে মানে গড় গড় পড়তায় আর কি ভারতবর্ষে, এর মধ্যে ত্রিপুরা রাজ্যটাকে আমরা হিসেবে ধরছি। তো যে পরিমাণ পেঁয়াজ দরকার আছে তাহলে কি হলে যে এক মাথা পিছু 10 কেজি করে পেঁয়াজ, তা
1: আমাদের এই রাজ্যে মনে হয় আরো বেশি লাগে,
0: আরো বেশি লাগে আমাদের, সেটা হচ্ছে 40। মানে সেই জন্য বলছি আমি আমি সব ভারতবর্ষের মিলিয়ে আমরা 10 কেজি যদি ধরি, দেখা যাচ্ছে কি একটা হাউস হোল্ডে আপনার মোটামুটি বৎসরে যদি চারজনে ইয়ে থাকে 40 কেজি পেঁয়াজ থাকে শুধু অনুষ্ঠান বাড়ি ছাড়া, আমি কিন্তু বারবারই বলছি অনুষ্ঠান। তো এই পরিমাণ পেঁয়াজ যদি আমরা ত্রিপুরা যদি আমরা জনসংখ্যা 40 লক্ষ দিলে কতটুকু প্রয়োজন, এর মধ্যে থেকে অনলি ত্রিপুরা রাজ্যে যেটা পেঁয়াজ চাষ হতো 2021-22 সালে সেটা হচ্ছে 1000 টন মাত্র।
1: 1000 টন তো কিছুই না,
0: আমাদের দরকার 40 লক্ষ টনের,
1: 40 লক্ষ টন
0: যেই জায়গাতে আমরা শুধু, সেটার জন্য বললাম এতটুকু গ্যাপ সাপ্লাই এবং ডিমান্ড মার্কেটে কখন আসে, এতটুকুন গ্যাপের যখন ব্যাপারটা চলে আসছে তখন কিন্তু আমাদের পেঁয়াজের পুরোটাই কিন্তু, যদি এখন বলে নাসিক বিহার বা আপনার রাজস্থান যে আমরা দাম বাড়িয়ে দেব, তাহলে কিন্তু আমাদের দাম বাড়ানোটাই আমাদেরকে খেতে হবে
1: না। অ্যাকচুয়ালি তো ওখান থেকে আস্তে আস্তে দামটা অনেকটা বেড়ে যায় কারণ ক্যারিং এত বেশি,
0: ক্যারিং কস্ট দেখুন আমরা ওখানে যদি 5 টাকা করে বিক্রি হয় পার কেজি পেঁয়াজ, আমাদের এখানে আস্তে আস্তে কোনো সময় কিন্তু 20 টাকার নিচে পেঁয়াজ নামে না।
1: হ্যাঁ সেটাই,
0: খুব কোচিত এবং সেটা রেয়ারেস্ট কেসে, কিন্তু 40 পর্যন্ত আমাদের কিন্তু উর্ধ্ব, এবং কোনো কোনো সময় আপনাদের আমরা দেখেছি 100 টাকা 200 টাকা করে পেঁয়াজের কিলো হয়ে
1: যাচ্ছে,
0: একটা সময় গেছে এক বছর বছর পর আসে যেটাকে আমরা এই পেঁয়াজের দামটা কিন্তু উর্ধ্ব,
1: কিন্তু গত প্রায় 2 বছর ধরে কিন্তু সেটা স্থিতিশীল আছে।
0: তো যখন আমরা প্রথম পেঁয়াজ চাষ শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম কৃষকদেরকে যে আপনাদের বাজার থেকে পেঁয়াজটা কেনা বন্ধ করে দেব, যাতে কৃষককে তো আমরা প্রথমেই নতুন একটা যখন চাষ, যদিও এটা আমাদের নতুন ক্রপ না কিন্তু নতুন চাষাবাস পদ্ধতি ত্রিপুরার জন্য, যখন আমরা শুরু করলাম খারিফ এবং রবি সিজনে তখন কিন্তু ওরা প্রথম এটাকে আয়ত্ত করার জন্য, কারণ তারা চিরাচরিতভাবে বেগুন লঙ্কা লাউ কুমোর সবগুলি চাষ করছে ত্রিপুরাজ্যে, বললাম তো 60 ধরনের ফসল মোটামুটি চাষ করা হয়, আমি এক্সোটিক ভেজিটেবল ছাড়া বলছি
1: এখানকার চাহিদা অনুযায়ী।
0: এই কারণে দেখা যাচ্ছে ওই সময়টাতে যে আমাদের পেঁয়াজের যে চাষবাসের জন্য ওরা তখন শুরু করলো, এবং দেখা গেল কি যে ওরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল অনুসারে, আমরা কাঙ্ক্ষিত ফল হচ্ছে গণ্ডাপতি 80 কেজি পেঁয়াজ পাওয়া, একদম গণ্ডাপতি বলছি কিন্তু ত্রিপুরার কৃষকদের জন্য, দেখা যাচ্ছে ওরা কিন্তু 40-50-60 কেজি পর্যন্ত চলে গেছে।
1: 1 ঘন্টাতে 80 কেজি তো অনেক
0: অনেক, কারণ
1: বিশাল ব্যাপার,
0: পেঁয়াজের ব্যাপারটাই অন্যরকম, কারণ পেঁয়াজ খুব অল্প দূরত্বে রাখা হয়। আমরা বলি যে দেখুন আমাদের যে পরিমাপটা থাকে আমাদের বাজারে প্রত্যেকে পেঁয়াজ কিনি, যদি বলি 1 কেজি পেঁয়াজে কটা পেঁয়াজ থাকে তাহলে কিন্তু আমরা একটু ভাবতে হবে, নর্মালি পেঁয়াজের যে চাহিদা যে পেঁয়াজটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে 60-80 গ্রাম। তো 60-80 গ্রামের পেঁয়াজ হলে কি 1 কেজিতে 12-14টা পেঁয়াজ থাকবে,
1: আচ্ছা
0: ওই সাইজটা হচ্ছে সবচেয়ে মুখ্য আমাদের। এবং দেখবেন পেঁয়াজ কিন্তু বাসা নিয়েই মানুষ কিনে, কিন্তু কোনো পেঁয়াজ আবার পরেও থাকে না সবজিওয়ালার কাছে বা আপনার দোকানে, প্রত্যেকটা পেঁয়াজই চাহিদা, বড় পেঁয়াজের চাহিদা
1: ছোট পেঁয়াজের,
0: ছোট পেঁয়াজের চাহিদা আমাদের উনুনে। তো এরকম ভাবে যে আমাদের যে পেঁয়াজের জেরে 1 কেজি, তো তাহলে কি হলো যে ওর কিন্তু 1 ঘন্টা চাষ করে সারা বছরের পেঁয়াজ কিন্তু যোগান হয়ে যাবে। তো আমি ওই দিকটা থেকে আমরা যদি কৃষককে বুঝিয়ে, এখন এখন পর্যন্ত আমাদের কাছে পেঁয়াজ চাষের ক্ষেত্রে প্রায় 3,500 কৃষক ত্রিপুরা রাজ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে, যারা আমরা 20 জনকে দিয়ে শুরু করেছিলাম ওয়েস্ট ত্রিপুরা থেকে।
1: খুব ভালো একটা খবর।
0: হ্যাঁ, এবং শুধু এটা নয়, চাষিরা একজন চাষি আছেন আপনারা, উনি ওনার ঢুকলি ব্লকের পন্দে পড়েছে দুজন চাষি, একজন পাণ্ডবপুরের একজন কাঞ্চনমালা, ওরা পেঁয়াজকলি চাষ পর্যন্ত শিখে গেছে।
1: সেটা বলছি, পেঁয়াজকলি তো এখানটা চাষ হচ্ছে
0: অনেকটা চাষ, এবং পেঁয়াজকলি যখন মার্কেটে আছে আপনি দেখবেন মার্কেটে সেটার দাম থাকে 150 টাকা কেজি, এবং ওরা যখন শুরু করেছিল বিক্রি করে 80 টাকা করে বিক্রি হচ্ছে। ওরা বলছিল যে 1 ঘন্টাতে যে লেবার কস্ট আর তাদের ইনপুট কস্ট যতটুকুটা আসছে ততটুকুন কস্ট তারা পেয়ে যাচ্ছে শুধু খালি পেঁয়াজকলি বিক্রি করে, আর বাকিটা ওদের।
1: সেটাই বলছি, কারণ শীতকালে প্রচুর পরিমাণে পেঁয়াজকলি পাওয়া যায় এবং সবগুলো লোকাল।

0: বাইরে থেকে আসেন।
1: হ্যাঁ, এবং কেন কেন পেঁয়াজকে আমরা কেন বহুমুখী বলছি, এটা কারণ আছে। দেখুন, ধরুন আপনি কৃষক ভাই বন্ধুদেরকে বললেই হবে যে ঢেঁড়স, লাউ বা আপনার বরবটি, যে কোনো ফসল আপনি যদি একদিন পর পারেন তার মধ্যে তার কিন্তু বার্ধক্যতা চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে
0: বিশেষ করে ঝিঙে,
1: ঝিঙে, লাউ, তারপর আপনার ঢেঁড়স,
0: ঢেঁড়স,
1: হ্যাঁ, একদিন বা বরবটি একদিন পর পারলে কিন্তু আপনারা ওটার কিন্তু বাজারজাতকরণটা, যে দাম পাওয়াটা কিন্তু কমে যায়। কারণ এটা আমরা বলি এর মধ্যে ফাইবার চলে আসে। এই দিক থেকে তাকিয়ে যদি ধরি পেঁয়াজকে, কিন্তু সে কিন্তু 15 দিন 20 দিন কিন্তু আপনার জমিতে তৈরি হয়ে পড়ে থাকলে আপনাকে কিছু
0: সমস্যা হবে না।
1: একটা গেল এটা বহুমুখী প্রতিক্রিয়া। দ্বিতীয়ত, যে কোনো ফসল এনে রাখলে আপনি যদি ধরুন আজকে ফুলকপি, বাঁধাকপি কদিন রাখতে পারবেন বাড়িতে?
0: খুব বেশি দিন রাখা,
1: 15 ডেজ। বা আমাদের এখন প্রত্যেকটি হাউস হোল্ডের যে শহরাঞ্চলে আমাদের প্রত্যেকটাতে ফ্রিজ আছে, ফ্রিজারের মধ্যে রেখে দিলে 1 মাস। কিন্তু পেঁয়াজের সংরক্ষণের একটা মুখ্যম ব্যাপার হচ্ছে, যেটা আমাদের অনেকেরই জানেনি, যে পেঁয়াজ কিন্তু কখনো শীত ঘরে বা হিমঘরে সঞ্চয় করা হয় না বা সংরক্ষণ করা। পেঁয়াজ কিন্তু খোলামেলা জায়গাতে সংরক্ষণ করা হয়, এবং খোলামেলা জায়গাতে করা মানে কি আপনার কস্ট যেটা হচ্ছে কি দাম যেটা, মানে ওকে সংরক্ষণ করার জন্য, সেটা কিন্তু যদি অন্যান্য ক্রপে 100 টাকা থাকে কিন্তু 10 টাকা।
0: আচ্ছা,
1: তাহলে এটাও একটা প্রতিভা তার। এবং বছরে সব সময় হচ্ছে, আমাদের একটা দৃঢ় ধারণা ছিল প্রথম হবে কি না, এখন দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা রাজ্যের গবেষণা করে দেখা যাচ্ছে কি বছরে সবসময় আমাদের কাছে পেঁয়াজ আছে।
0: আচ্ছা, এর জন্য অনুকূল আবহাওয়া ঠিক কীরকম?
1: হ্যাঁ দেখুন, পেঁয়াজের যে ধরনটা হচ্ছে, যেটা হচ্ছে শীতকাল, গ্রীষ্মকাল এবং গ্রীষ্মের পরের যে কালটা, বা যদি গ্রীষ্ম
0: না, আমি এই জন্যই আপনার কাছে জানতে চাইলাম যে আমাদের রাজ্যে তো বৃষ্টি বেশি হয়।
1: হ্যাঁ, বৃষ্টি বেশি হওয়ার জন্য, এবং এটার জন্য কিন্তু গ্রীষ্মকালের যে জাতটা আছে সেটা কিন্তু শীতকালে হয় না, শীতকালের জাতটা
0: গ্রীষ্মকালে,
1: গ্রীষ্মকালে। কারণ গ্রীষ্মকালের জাতের জন্য দরকার দীর্ঘক্ষণ ধরে আপনার লাইট বা টেম্পারেচারের দরকার, আর শীতকালের জন্য হলো ক্ষুদ্র, মানে অল্প সময়ের জন্য লাইট দরকার। তো কি হচ্ছে, আমাদের গ্রীষ্মকালে যে পেঁয়াজের যে তাপমাত্রা আছে 25-30 ডিগ্রি, এটা আমাদের গ্রীষ্মকালের পেঁয়াজের জন্য অনুকূল।
0: আচ্ছা,
1: আবার শীতকালে হচ্ছে 18-20 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাও আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু উপকূল। এবং যদি আমরা মাটিটা ধরি, মাটিটা হচ্ছে কি দোআঁশ মাটিতে পেঁয়াজ কিন্তু ভালো হয়, এবং ত্রিপুরা রাজ্যের নদী অববাহিকা যতগুলো অঞ্চল আছে সবগুলো কিন্তু
0: দোআঁশ মাটি।
1: মানে কি, যে মাটিতে আমার আপনার আলু, আপনার লঙ্কা এবং বেগুন হয়ে থাকে, অবশ্যই ওই জমিতে এইগুলো চাষ হবে।
0: আচ্ছা, আমাদের সময় ধীরে ধীরে কমে আসছে, আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে পেঁয়াজ চাষে কৃষকদের বিভিন্ন রকম সমস্যা নিশ্চয়ই রয়েছে, এই সমস্যাগুলোর মধ্যে যদি একটা একটু আলোচনা।
1: প্রথম সমস্যা হচ্ছে বীজতলা তৈরি করাটা, কারণ পেঁয়াজে হচ্ছে এমন একটা ফসল যার বীজ কিন্তু, মানে বীজতলা তৈরি করে, বীজতলাতে প্রায় 40-45 দিন সময় ধরে পেঁয়াজটা থাকে।
0: আচ্ছা,
1: এর জন্য আমরা ডাইরেক্ট সোয়িং বলি না ওকে বীজতলা, এই জন্য এটা মনে রাখতে হবে ভাই বন্ধুদেরকে যে তাড়াহুড়া করবেন না, 40-45 দিন পর্যন্ত বীজতলাটাকে ওটাতে রাখতে হবে আরো পরিপক্ক হওয়ার জন্য। দ্বিতীয়ত, যেটা হচ্ছে কি আমাদের সার দেওয়াটা, কোনোভাবেই যেন কৃষক ভাই বন্ধুরা 50 দিনের পর আর কোনো সার না দেওয়া হয়। যদি তারপরে যদি সার দেয় তাহলে কি হয়, স্প্লিটিং যেটা বলি, দুভাগ হয়ে যায় পেঁয়াজ, যমজ পেঁয়াজের মতো, যেটা মার্কেটের ক্ষেত্রে একটু লো প্রাইস হয়ে যায়। তৃতীয়ত, আগাছা, কারণ পেঁয়াজ খুব ঘন লাগানো হয়, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, বা আপনি ধরুন 8 আঙ্গুল বা 4 আঙ্গুল দূরত্বে লাগানো হয়, ওটার মধ্যে নিরানি দেওয়াটা খুব কঠিন,
0: খুব কঠিন।
1: তো এই জন্য কি আমাদের একটা খুব ভালো, আমরা পরীক্ষা গবেষণা করে পেয়েছি যে অক্সিফ্লোরোফোন বলে একটা আগাছানাশক আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। সেটা দুবার ব্যবহার করলে, এবং দেখা যাচ্ছে কি আপনার 40-45 দিন পর যদি আমরা পেঁয়াজকে আগাছামুক্ত রাখতে পারি, তারপরে আর পেঁয়াজের আগাছায় কোনো সমস্যা হয় না, কারণ তখন বাল্ব ফর্মেশন হয়ে যায়। বাল ফর্মেশন শুরু হয়ে যায় মোটামুটি আপনার 30 দিনের মাথা থেকে।
0: আচ্ছা, এই পেঁয়াজ চাষের জন্য যে পেঁয়াজগুলো লাগাবেন সেটা থেকে কি পেঁয়াজগুলি তোলা সম্ভব?
1: হ্যাঁ, সেটা হচ্ছে সিজন অনুসারে। আমাদের যে সিজনটা হচ্ছে কি পেঁয়াজগুলি তোলা, সেটা তো শীতকালের। তো শীতকালে যে পেঁয়াজটা পেঁয়াজগুলির জন্য করবো, ওটাকে একটু আগে লাগিয়ে দিলেই হবে। মানে ধরুন আমরা অক্টোবর নভেম্বর বলছি, সেটাকে সেপ্টেম্বরের দিকে আমরা মূল জমিতে রূপান্তরিত করে দেবো। তাহলেই দেখবেন গিয়ে আমাদের ঠিক পুজোর পরই সময়ে আমরা কিন্তু পেঁয়াজকলি শুরু করি, এবং শুধু এখন পেঁয়াজকলি নয়, পেঁয়াজ শুদ্ধ পেঁয়াজ পাতা বিক্রি হয়। এখন আমরা যতগুলো মাল্টি ন্যাশনাল আমাদের এখানে বা ভালো যে রেস্টুরেন্টগুলো, প্রত্যেকটা কিন্তু পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে, এবং সেটাও কিন্তু ওই খারিফ সিজনের পেঁয়াজটাকে। আর পেঁয়াজকলি যেটা হচ্ছে সেটা রবি সিজনের পেঁয়াজটাকে আমরা শুধু খালি 1 মাস আগে আমরা লাগিয়ে দেবো মূল জমিতে।
0: আচ্ছা, বীজ যেটা সেটা আমাদের এ রাজ্যে অ্যাভেলেবেল রয়েছে
1: না? বীজ আমাদের

0: যে রাজ্য বলে আমরা বহিরাজ্যতে আনতে হয়, এবং কারণ এখনও চাষবাসটা আমাদের কাছে এখনও ওতপ্রোত জড়িত হয়নি, এবং সেজন্য আমরা বিষ কীভাবে তৈরি করবো ত্রিপুরা রাজ্যে সেটার জন্য কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটারও কিন্তু একটা ট্রায়াল চলছে আমাদের জমিতে। আর বিষ হচ্ছে কি আপনার আমরা সাধারণত পশ্চিমবাংলা থেকে অর্ডার দিলে বা দুটো রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে ডিওজিআর যেমন ডাইরেক্টর অফ অনিয়ন অ্যান্ড গার্লিক আর হচ্ছে NHRDF দু জায়গাতেই কিন্তু খুব সহজেই তারা কিন্তু বিষ পাঠিয়ে দেয়।
1: আচ্ছা, মানে সরকারিভাবে কি আনার উদ্যোগ আছে?
0: আনার উদ্যোগ আছে।
1: আচ্ছা, সরকারিভাবে এখনও আসেনি ওইভাবে?
0: এখন সরকারিভাবে এখন সরকার নতুনভাবে এই বছরই আপনার রবি এবং খারিফ সিজনে প্রায় 400 উপর হেক্টরে জমিতে।
1: আপনার উপর তো অনেক দায়িত্ব রয়েছে, এই জন্য জিজ্ঞাসা করছি আপনাকে, সরকারিভাবে কৃষকদের বীজ দেওয়ার জন্যে বা উৎসাহ দেওয়ার জন্যে কী কী ব্যবস্থা হচ্ছে?
0: উদ্যোগ শুরু হয়ে গেছে, এটা MIDH এর আন্ডারে প্রজেক্ট, যেটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, ওরা কিন্তু এখন পেঁয়াজ চাষটা করার জন্য আমাদের দপ্তর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ওটা কিন্তু খুব মুখ্য ভূমিকা এখন পালন করছে, যেহেতু ওনারা দেখে গেছেন ত্রিপুরা যে কলেজ অফ এগ্রিকালচার যখন চাষটা বাসটা শুরু করলো যে ত্রিপুরা রাজ্য পেঁয়াজ হয় এবং এটা একটা মানে অন্যতম একটা মুখ্য ফসল আমাদের প্রত্যেকটা হাউস হোল্ডের জন্য।
1: আচ্ছা, এই আমাদের এই রাজ্যে পেঁয়াজ চাষের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কী বলবেন?
0: আমি ভবিষ্যৎ সম্পর্কে বললাম যে আমাদের কৃষকরা যেটা আমরা কন্টিজেন্সি প্ল্যানিং বলি বা ক্রপ ডাইভার্সিফিকেশন যেটা আমরা খুব জোর দিচ্ছি, মানে কি শস্যর মানে আপনার বিভিন্নতা আনাটা, কারণ কোনো একটা শস্যের উপর যদি আমরা পুরোপুরিভাবে নির্ভর হয়ে যাই সেই ফসলের কোনো কারণে যদি কোনো বছর সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পেঁয়াজের সব বহুমুখী প্রতিভা হচ্ছে কি এটাতে খুব কম পরিমাণে আপনার পোকা রোগ এবং জলবায়ুর আপনার সমস্যা হয়, না তো সবগুলো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পেঁয়াজ একটা।
1: আমি এই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম যে রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন।
0: খুব কম, কারণ পেঁয়াজের রস দিয়ে আমরা কিন্তু সাধারণত অর্গানিক কাল্টিভেশন বা জৈবিক উপায়ে বা ওই সময় কিন্তু পেঁয়াজের রস
1: প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম যে রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন।
0: খুব কম লাভ হচ্ছে দেখা যাচ্ছে কি।
1: আচ্ছা, দাম কম থাকলে?
0: হ্যাঁ, আমি সেটাই বলছি আপনাকে, দেখুন নাসিক ধরুন বা আপনার নাসিক হচ্ছে কি আমাদের ভারতবর্ষের নাভি যেটাকে বলি, মানে পেঁয়াজ চাষে ওরা সময়ে সময়ে 1 টাকা কিলো করেও বিক্রি করে, তারপরে কিন্তু ওরা কিন্তু পেঁয়াজ চাষ ছাড়ে না কেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে পেঁয়াজের চাহিদাটা কোথায়। পেঁয়াজ সংরক্ষণকরণের জন্য সমস্যা নেই, আপনার দাম কমে গেছে সংরক্ষণ করে রেখে দিন, কারণ সংরক্ষণের জন্য আপনার কোনো কোল্ড স্টোরেজের দরকার নেই। তো এতগুলো সুবিধা এই পেঁয়াজ শুধু দিয়ে দিচ্ছে, কারণ আপনি ফুলকপি 15 দিন পরে পারলে হবে না আপনার অন্য, কিন্তু এই এতগুলো সুযোগ যদি পেঁয়াজ একটা ফসল দিয়ে দিচ্ছে তাহলে কি আমাদের এখন যে ক্লাইমেট চেঞ্জ যেটাকে বলছি এটা একটা স্মার্ট ক্রপ আমাদের।
1: আচ্ছা, এই যে সংরক্ষণের কথা আপনি বলছেন সেটা কীভাবে সংরক্ষণ করবে, কি মাটিতে বিছিয়ে রাখবে?
0: শুধু খালি ওটাকে মাটিতে নয়, মানে মাটির সংস্পর্শে না আসাটা যেভাবে আলু রাখি আমরা সেভাবে, এবং সাধারণত কি মাচা বানিয়ে একের পর একের মাচা বানিয়ে, তাছাড়া আমরা পেঁয়াজের যে মানে আপনার যে গাছটাকে আমরা গাছ শুদ্ধ তুলে শুকিয়ে দিই ওটাকে মুঠা বেঁধে বেঁধে আমরা তারের মধ্যে ঝুলিয়ে রাখি এবং সেটা কিন্তু বহুদিন পর্যন্ত থাকে।
1: কিন্তু এইভাবে কতটা রাখা সম্ভব? হাজার হাজার টন তো রাখা,
0: হাজার হাজার টন দরকার। তার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে কি আমরা যেই জায়গাতেই ভালো হাওয়া আসছে ওই জায়গাতেই ওটাকে আমাদের একটা ধরুন বাঁশের মাচা বা পাকা মাচা বানিয়ে ওটার উপরে আমরা রাখাটাই।

0: খানা তো কখনো দাসি রক মন্ত্রী রক উজি রক সেবাই সন্ত্রী রক আর রাজবাড়ি যত বড় রক হাই মগই হাই বুক খিগলাই খানা তকজাগি কাছে মহি চাই তখা ওলখাই আর রাজবাড়ি নিজে রাজকন্যা কলম কন্যা হাই কলম কন্যা সব নাইথক ব আ রাজমাল পুথি পরিফঙ্গ রকই খাই দা আর রাজমালা পুথি পরি নাই বি হুক বোমা বুফানো তাই বোতা বোবা সুই সঙ্গন খাতং জাগুই মুখ দুই থপচা রাজকন্যা মুখা কলাই রেখা আপরি থুই বতা হুম মাসকা আনব বাজি সঙ্গ দো বাজি সঙ্গ আ খরক দক বাজি সঙ্গ আনি আটা সঙ্গ আনি বাবু সং আমার সঙ্গ দো নক দো জাতি মশা দো বংল খাতং জাগুই মৈতং মাজাগুই রাজমালা পড়িতে পড়িতে মুখ দুই কলাই রেখাই আর রাজকন্যা জাফুক রকই চমানি বিখাঙ্গ থপচা মুক্তি কলাই রেখা তক
1: আসি দৌ
0: পরিবাই দুই সার চাই প্রসাদ রক চাই তোমা জরা খাই রাজকন্যা সঙ্গ নতা মঙ্গই রাজমালা পুটি পরি ফুরু মা কাপ আন সাই খানি নাই আঙ্কাই আং বেলায় দুঃখ নাই সাইং সাই সুপন আং থার মানু নো মাস মাস মাস আনাই তাবনি দুঃখ নাই নিন মুক্তি কলাই তামুই কাপ আনো কিসা সাই খানি অকক সায়কে আং তিনি থুস থা মা সানায় অকক ন উলব সাবো নাই না কামি দোত আনিব দো আনিব আমার বাবু আং আমার বাবু দাদা বাসু সঙ্গন খাতঙ্গই নগথানী মজঙ্গই মা কাপ যাও আং অর ফাইমানী বিশ্ব বিশি দক ওখা নাই মকল পাহাই নাইথক নি মায়ে বাই আং কচাই দোজাও
2: থাকবন যতন কক সাই
0: কথমার বসাই খান কথা আং নিমাই বাইসে আং হর কজাই দমজাখা আবার বাকি মা কাপ যাবো হই বিশিং বখানি কল সাই খান কথা নিম কলম্পা হা কন্যা হিনই ফাইসাই তিনি চিমিং কলম্পা কন্যা হাই নাহত হই তিনি কলম্পা কন্যা ফাইসাই নিম কলম্পা কন্যা হই ফারকাইন আবুন উল কলম্পা কন্যা বফন সাং সাইও বাবু নামানে নগ ন খাতং জাগৈ নগ থাকি মসং যাবো ন খাতং জাগৈ নগ থাকুন জাখান সাতাক বফন সাজা কাতা রাজা সাব মাইও হাইকাই থাকলাইছে দি দুই থাকা আথাং আথাং দুই থাং মা থাকলাই নো নসাই থাকাই নগ মা থাকাই নসাই তাম সান কিসা সাইদি হই তাম তালাং হই সান তাম তালাঙ্গা মসং মায়ংরা সান করাই দা সান রি দা সান সনে সমুদ্র সান রাজা সান উল অক সঙ্গাই বসাই সাই সাবো কুড়া জঙ্গনই থাকাই জগু
2: ও থাকু বলে রাজা তাম তলাই সিংঘাটা না
0: রাজাইয়া বখাই হাই উড়ি ফাইছে রাজা আঙ্কাই রাজকন্যা বুফাছে রাজা
2: ব সঙ্গাটা
0: সঙ্গাটা ও তাহসে নি যতন কুসু বসাকাটা রাজা উতলাইয়া রি রি উতলাইয়া সনে সমুদ্র উতলাইয়া মায়ং রাজা করা বিলাইয়া নাম মায়ংসিম থাকাই পাখা তাই কোন ফান বনাই আহিত পিন কখাই বখাই রাজকন্যা সিমি জানাই কলম
2: হাইকাই
0: যে যে কানই থাকুক উল বরফ হিজাং হিমলাই থাকমাং থাকমাং বি নক নক গাগ দ্বারা থাকসৌ
1: আবনি উলখে থাকু
0: থাকমাং থাকমাং বরফ নই বরফ হিজানি থাকমাং থাকমাং বি নক গানও সৌ রেখে তা আর নিম্বু ফাংসা কতর মা দো গাগ দ্বারা বি কলবা কইন সৌ কলাঙ্গ নুফাং তলাব দংসক দি হই আং বাজি সঙ্গন বাসি অগ্রা সঙ্গ বাসি কুসু সঙ্গ বাসি গাছ সঙ্গে থাক সাইগ্রা না নুহাং তলাব দংরা দি বুহাং তলা দংরা দি বুহাং তলা দংরা দি গাই বুবাসী সঙ্গে থাক সাইকা বলে বুবাসী অগ্রা থাক সাইকা বাসি কত আং তো রাজন রাজকন্যা ন কলম কন্যা ফারকা কলম কন্যা হাই আং নাইথক মানি ফাইকা আনি বিহি আংকা যুগ মানে বলি কিসা লামসং বাইদি গাই বুবাসী অগ্রা তামনি হিংকা বুবাসী অগ্রা হাঙ্কা আংকাও মাইতে বক্স ধরব মাইতে কারিগ্রা না মাইতে কারি বাই আগু বাই উল আং ফাইন নি তাই কেসে বাসি নি বাসি কাসার থাক সাইদি বাই হাই বি বাসি কাসার থাক সাই কুয়া বাসি কাসার বাসি কাসার না বারং আং কাজু তোমানি বই নাইফে দি বনা ও বুফাং তলা গাই ফিকা লামজং না হাদি বি বাসি কাসার বহন আং তো বসা বুক সার ধরব বসা বুক সার বাজার না বসা বুক সার বাকি আং ফাইন তাই কেসে বাসি না আর থাকা বউ নকলা ফারি দম

0: 他别人买的菜吃的这但是不好还各种东西呢。
1: 嗯。
0: 当我不放过的嘛那种哦当我参与咱们的养。参与咱们的养该不当回家啊得了这。
1: 嗯。
0: 养那有养那有跟放的回家。我说开我说开那哈巴不然巴萨哎做了做了我说开始不然来做各种。
1: 嗯。
0: 但是你让我才告诉我好不
1: 嗯。
0: 我说能差不
2: 嗯。
0: 是吧但那就给他。
2: 嗯。
0: মতাই দা আঠাই দা বুদ্ধাই পেরত দা আং দান বিয়া যোগী বিয়া বুধ বিয়া পেরত বিয়া সকাল বিয়া মতাই বিয়া আং রাজান বসা যোগ রাজকন্যা কলম ভাগ গইয়া আছে থাকাই আপন পরে তাম খা বড় ওয়াক লোক ভাই ইয় সাই খিগলে রেখা ইয় সাই খিগলে খাই বল
1: তাং ইয় সাই খিগলে থাকু
0: ওখলে নাসে যাগই নং আর হাই কাছে দখন যাই হিম তিন বড় কই দা কাছে রেখা হামতা কিছে না নিয়া হাই হাইমলে আজ গো বাহিনু আ যগো বড় খাইম তো ওয়াক লবে জহতে ইয়সাই খেলে কেন ব তামখা থিনে রান তাসং থাকা থিনে রাই ব তক সারাঙ্গি নং সিমা তা হাংসু
1: ও অলকে তাম গা থাকু
0: তক সারাঙ্গি দিয়া তক সুসু মাং মাংসু ও তক থংই ব বেরে হাই মা তং খটা গুরি গুই গুরি গিদিন খলাই অলকা ইয়াং নাই ফিবা আ তেলি জুকসে আ কলম কলম পা কইনানি রাংসং মানি ন সুরি রক রম কতক নি রাংসং মানি রক বালি ওয়া খুম রক রাংসং সুরাং রক কানে ইয়াকই আজ তুম সকু ইয়া ফাইনে হেবা আবো তো তেলে যে তো বুড়ি চিত্রা বো যে ছাপো ই কো আনি আনি ভি আনি হাই রাস কন্যা না লাইফে দি গবো বসে সং তো কলমা কন্যা তো নুক করিখা বো তো আবো অমস কলমা কন্যা থাম ফোন অম বড় কলমা কন্যা বুড়ি চিত্রা সবলা বো ফু বউ থু খুদ মুসু জামাং বউ থেকে খুদ মুসু জামাং মুসু জামাং বউ কাছে আর বুবরা কুসু বউ হ্যাঁ মানা যা খানো মো তা উমাক লেখা আর কলম কইন সর বেড়ে কেন থাকমানি আর কলম কইন বেগ থাকা ও মতো বরং বুড়ি জানি বুড়ি সিতার ভাই সেরা ওয়াকার করা কাছে সিতরা অবশ্যই রাখুমানি কামফর্ট তো গিয়ে জুদাবলে মল খাই এই অমর কলম কইন ইয়া বুবা সে ফেরত থামো কেন লখাই আনো কলম পাই কইনি হনি কইছি দেখো বা তেলি জ মনক তুমি বা ফাজা সেল তো তিনো তোর মুছ তিন তো তো তিনো
1: আ বতলাং মা থাঙ্গা
0: বতলাং মা থাঙ্গা বতলাং থাঙ্গাই আজ দিন হর থুজা খাবো ব মাসক তে মাসক তে আনো কলম পাই কইছি বেং থাঙ্গা মদার কই সাইমাই ছাই ও তো বড়ি সিদার বড় জানি ভাই বালো হুম কারি মন মন নকলছে আসল দুকস করিখা হে দিবা লখাই মূলক তামখা সদিব গাইন সদিবর বাকিলে গাইন আর বিহি কলম ফাগুইয়া উতক থুই বিড়ি থানায় দোকাকে সাকা ফিওগই মাউ সংগ্রহ
1: সামনে থাকু
0: আর বিসাই নক মাউ সঙ্গইয়া কয় হাই মাইকু দং মুগু দং খাই খুর ইয়া কই তৈসেরই আর লোতারক গ্লাস রা কাছে গজ খাই মাই খুরি খালে বিড়ি খরপ আঙ খলো বিগ্রাম সাকা খলো বিগ্রাম হানি হাই বতক থুই কমাই থাকো এখন আইবা খর বাঙ মাইখুর যা বাবা সক সাবু মো খুড়ি গেলাখা বলে মাইথি যাই আপ্র তাহমিয়াও তেলে যে থাকু থাকু নিয়া মাইসা মানে বেশি যাইলি আনা মাইসা মা হামলি আনা আউন বাকি সে তিন সদিবর বাসাই নীল মাকে মাউ সঙ্গ মাউ সঙ্গাইলে কিন্তু কলম বাকি আছে
1: থাকু এঁকে বগসি দোকা দা না বৈশাখ মানে না
0: বৈশাখ মানে বগসি দোকা আসে লাগছে তা আম সঙ্গে
1: আলো
0: বছর সঙ্গিয়া ওলকাই তাই নিরব হাজ হাই হাই সংক্রাম খুব বলো বিন বখা মিঠে গান্তা আর বসাই অমতো ও বুড়ি সঙ্গে না কোনো একটা মোটা ইয়াতে সংক্রাম খা কলম পাকে না তো সংক্রাম হব খাবো মাংস জমা এটা তাই নিরব হাই সঙ্গ তাই নিরব সঙ্গ হাগে মাং ছাত্র গ্রাম না খেপ সং সংক্রাম মামু কমন খলব গ্রাম হন তক সঙ্গে কমা কমাই থাকবো আইদ্রব আইদ্রব কমাই গাদিন সারসা কেন বদিন না জমছি নাই খাব মাউ সংক্রাম ও বরক তিনি আং থমাসকে দংসি নাই ও বিন লগিনা বুড়ি যা সং না কি মতাই যা সং সাপ সং ও বুড়িলে আছে বাজ সঙ্গে না আর সিজা বুড়ি মুর বড় থুজাক মন্ত্র নব ও বুড়ি বুড়ি সং দংনাই বাবা হাইজা হাই গইছো গব খাও মিঠেকা ও বরং বুথারি আর ন কম কইন বুথারি সে বান বন বুথার কানা বুথারি হাই দং বলকে বতাম খাই যা থমাসকে দংখা আজ খাই তখন সদিব হাই বাকি আছো করা দোয়া কেড়ে সাকাই।

আশ্রয়াচনে খাতং পান্ধব তিনি কেরাম গতমা খারাক কলম্পা কিনানি সাবি খারাক রাধব মাধব দেব বর্মা আশ্রয়াচনে খাতং পান্ধা তিনি আশক জরা দৈন্য তাবো খামাইদি ফাফুরি দেবরমানি খরাঙ্গ জাদুনি রিসাব

拜拜。啊，也是喏，来不，也是错，拜拜。来拜，也共喏。

ก็ต้องนอนในเมื่อก็ต้องมา

দেবরমণি খরাঙ্গ অবর্ণ পাইখ্যা তিনি হর্ণি ককব্রক পান্ধা আকাশবাণী আগরতলা অবর্ণ পাইখ্যা তিনি হর্ণি ককব্রক পান্ধা যতন হরকাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন, তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজনকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ কে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএ কে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে

0: উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজির সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতি পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকারও নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন, যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী আলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK এর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রী কাজাকাম টিভিকেতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র

শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশায় সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও কল্পনা দে বর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশায় নৈশি দক বেশিনি জুদা জুদা বাবায় আলাদা সামন্ত আংমানরূপে খড়ক দকচি দগ্ন পদ্ম সকার জাফারকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও তালনি নৈচিসা সালমারি চংজাক তংমানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজকমু মথাগ্রখা হাস্তে হাপাকনি বেবাক হাবার নগ তাবুনি সিমি হাতিনি বেবাক চা সাল তাই ককটি সাল মাথাকজাক টঙ্গান ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাকলজাক হাস্তে বেরমনি ওমরচি থাম বিসিনি ক্রিকেট বাতে লাইমাও তিনি থমুকাইসা আংখা রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশায় নৈশি দক বিসিনি জুদা জুদা বাবায় আলাইদা সামু তামানোরগে খড়ক দক সি দক ন পদ্ম সকাত জাফারকা আবনি বিসিং তঙ্গ কায়নে পদ্মবিভূষণ কায়দক পদ্মভূষণ তাই কায় বাচিচার পদ্মশ্রী সকাত ও বিশ্ব ভারত হাপাং বেবাগে কায় সারা থামচিচা পদ্ম সকাত সাকলাইখে আবরণ বিসিং খবজাগ কায়বা পদ্মবিভূষণ কায় চিথাম পদ্মভূষণ তাই কায় সারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মানের অগ্নি বিসিং খড়ক চিচুকু বুড়ি তাই খড়ক চিদক থিমানে ইয়াগুলো মানমা সকাত তিনি খড়ক দক সি দগ্নি ইয়াগর সকাত ইয়াফার জাকা তাই তংমা পদ্ম সকাত উলনি বেরম লোকবরম পাণ্ডব ইয়াফার জাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও টালনি নিচিসা সালমারি চংজাক তংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজুকমু মথাগ্রখা এন টি এ শাখা হাফাংনে আওয়াইমুং সাকলাই মানরগে ঈদ উল জুহানে লেলামুং সাল সাকলাই জাংমা বাই অ ককচমু নাহার জাখা মথানে বেখাক্তি সাজাখা আমজুকমুনি সাল তাতিন সাকলাই জাগানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা ইউনিফর্ম সিভিল কোড নি বিশিং ব্যাপক জনজাতি দফান কারিত্ব নিনা আলাদা সেব খেলাই জাখা যেটিকে বরনি মানথায় খাদিজাক টংনাও দিল্লি কতালো জনজাতি সংস্কৃতি সমাগম ম কগনার না থাঙ্গে ব শাখা ইউসিসি জনজাতির মূংসা মানথাই ন ফেরেগ্লাক স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা কংগ্রেস নি জরা জনজাতি হামক্রায় বাজে তমনে খগ নিচিচার সাই রেজাক আবতাবুক মুদি হাপনি জরা বাঙ্গে অংখা খগ সা রাসায় বাচি সাই রেজাক রাগ সাউথ এশিয়া উংতংমাই হাইমিয়া তং হালগনি বিশিং তিনি নিশিমি চ্যাংজাখা তাকলাই বিশিনে হ যাত্রা ভারত নু খুবই হায়ুনি জুদা জুদা হাকতনে থরুক টংঠানে খড়ক চি রাশাই দকচি সাইনি গবাং মক্কা নিসিমি হজ থাংনা চেঙ্গে সুদি আরবনি বীরকুং খলাও কুথুমলাইনাই আবুনি ইয়াগুলো তাইনি ফুঙ্গ হাজিরা আরাফত ময়দান থাংনা লামরুয়ান তাকলাই বিশি ভারতনি হজ থাংনাই রক্ত খড়ক সা রাশাই সিনিসি বাসায়

आकाशवाणी आगरतला केन्द्र नि अकक्तमा खनाई तम्बयो आकाशवाणी ने कक्त मने अपडेट माना बागे लॉगिन खराई दिए www.newsonair.com न्यूज ऑन एयर ऐप तय ट्विटर बाय फेसबुक प्लेटफॉर्म एयर न्यूज अलर्ट्स यूट्यूब नाइ दी न्यूज ऑन एयर ऑफिशियल अपन कारीब आकाशवाणी आगरतला केन्द्र ने कक्त में अपडेट माना के ट्विटर एप एक्स हैंडल आकाशवाणी न्यूज आगरतला फेसबुक एयर न्यूज आगरतला तय यूट्यूब आकाशवाणी न्यूज आगरतला नाइन नांगन হাস্তে হাপনি বেবাগ হাবা নগ তাবুনি সিমি হাতিনি বেবাগ চা সাল তাই ককতি সাল মথাকজাক তঙ্গান আপনার রোগী হাতিনি তাই সাল রোগ হাবা নগ্নি জরা ফলক জাখা তিনি মন্ত্রীসভ কগলম সালাইমাব অ কক চমু নাহার জাখা মন্ত্রীসভা নে কক চমু ন খুরচা ওই বেড়েখিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী তাং ন কত্র ককতমা থমনে রগ্ন শাখা তাবুনি সিমি হাস্তে হাপাংনি বেবাগ হাবা নগ চা সাল তাই ককতি সাল মথাকজাক তঙ্গান তাইনি সাল রোগ হাবা নগ দাম চি নিসিমি চেংজাক মানে সলাই দামচুকু সতি থামচি নিসিমি চেংজাকান তাই শারিক দাম বা তামই সতি থামচি পাইমানি তাবু দাম দগ হাবা নগ্নি জরা পায়ান বতাই বসাকা সাল কিসা সকা গ্রুপ সি তাই ডি নি সেবুক রগ্নি বাকে রুষ্টা রায়দা চল খাইজাক মানে আব তিনি নিসিমি কারি রেজাখা বেবাগ হাফাউনি সেবুক রক সালবুরুম হাবা নগ থাংনা নাংনাই বেড়াইখিরি মন্ত্রী সাকা তিনি মন্ত্রীসভ কাইথাম নাইখুঙ্গ বেবাগী কাই চারচিসা বুকসা আসুক থাই সুপুংনান তৈব কক চমু নাহার জাখা আবুনি বিশিং কক থুমতাই হুকম নাইখুঙ্গ কাই বাচি আসুক থাই সেবুক তলাং জাগান বুকসা আসুক থাই সেবুক তলাং জাগান আবর ওংখা রিপোর্টার কাইচি থাম এলডিসি ও কাই নিচিবুরে কালচারেল অ্যাসিস্ট্যান্ট কাইসিনি ফটো আর্টিস্ট কাইনি তাই স্ক্রিপ্ট রাইটার ট্রান্সলেটর অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার তাই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আসুক থাই খরকসা আপন কারিব পিডাব্লিউডি নাইখুঙ্গ কাইনি চিদক এলডিসি আসুক থাই সেবুক তলাং জাগান কাই নিচিদক বুকসা আসুক থাইনি বিশিং কাই নিচিথাম জিআরবিটি নি সেভ বাই তাই তংমা কাইথাম আসুক থাই এক সার্ভিসম্যান নি নাহার জাগান আপনার কারিব টিপিএসসি নি সেভ বাই রং নাইখুঙ্গ খরক বা ইন্সপেক্টর অব স্মল সেভিংস আসুক থাই সেবুক তলাং জাগান বতে বসাকা হাকতর ফাতর তংমা হামিয়া তং হালক নরগে মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি কবক মুংবাই হাস্তেব বাইমং হলির নাব জুদা জুদা ইয়াপ্রি নাহার জাখা আবুনি বাবাই হাফাংনি জুদা জুদা কগলাম সালাইমং ভার্চুয়াল তৈ খালাইনা ইলেকট্রিক তাই সিএনজি ভেহিকেল সামুগ ফনাংমা বাংরেনা নাইকল ফাংনি মালখুং সামুগ ফনাংমা হলিরেনা কতর ঠংরক কুথুম লাইমং খালাইয়া তংনানি সাকা আলাই দেখে ফান বক্সিন জাখা অ বেবা কক চমু মানিনাও হাফাংনি নাইখুং রগ দাগিমু রুজাখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী অটালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং তামচিসা আকাশবাণী মন কি বাত পান্ডব হাকতর তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অবঙ্গানু মন কি বাত নি ফিল ছাড়া থামচি বুড়ি বেরেমনি পান্ডা মন্ত্রী বক্র লোকরক ন বরণী ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপ লোকরক নি ওয়ান সুমু রত্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খালাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রত্ন রেকর্ড খালাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতেই এস এম এস খালাই মানবায়ানো ফোন লাইন ও তালিং বিস্কাং সাল নিচুচুকু জরা ফিয়কজাক টঙ্গানো সালথং ত্রিপুরা জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার তিনি আগরতলা ককতমা থমনারগনি ঠুম শাখা দর্তি আবা জন বাগিদারি সামং বুতাংনি বিশেষ জনজাতি গরিমাতিয়ার সালচিনি রমুই খাতং খাজা অংলাইমা নুকজাখা থানাই সালচিচুকু মেনিসিমি তিনি জরা সালথং জেলাও কাই থামচিবা জনজাতি কামিও কাই দকচিচার শিবির সংসাখা অ শিবিরগ খরক চিসা সাই সারা চিসিনি বরকনে হামারি ইংখা আবনকারী পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা পিএম জনধন যোজনা পিএম জীবনজ্যোতি বিমা যোজনা পিএম কিষাণ সম্মান নিধি পিএম মাতৃবন্দনা যোজনা পিএম উজ্জ্বলা যোজনা পিএম বিশ্বকর্মা যোজনা ও চুবাচু রোজাখা ও সামং বুতং তাইব হাতি বারনি চলিনাই হানি বর্ষাকা মিয়ে হরনিসিমে পেট্রোল তাই ডিজেল নে রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খকনে ল্যাব দকচি ব্রী ডিজেল খকনে ল্যাব দকচি থাম রাংমারি বাংখা পেট্রোলনি রাংমারি বাঙ্গি ইংখা খক সারা ব্রী ল্যাব

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে রাজ্য সরকারের প্রতিটি অফিস প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে অফিস সকাল 10টার পরিবর্তে 9:30 শুরু হবে এবং বিকেল 5:30 পরিবর্তে সন্ধ্যে 6টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারীকেই প্রতিদিন অফিসে আসতে হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, আজকের মন্ত্রিসভায় 3টি দপ্তরে মোট 81টি শূন্য পদে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে 50টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল রিপোর্টার 13টি, এলডিসি 24টি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7টি, ফোক আর্টিস্ট 2টি এবং 1টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটার, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ। তাছাড়া পূর্ত দপ্তরের অধীন 26টি এলডিসি পদে নিয়োগ করা হবে। এই 26টি শূন্যপদের মধ্যে 23টি জিআরবিটির মাধ্যমে এবং বাকি 3টি এক্স সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। তাছাড়া টিপিএসসির মাধ্যমে অর্থ দপ্তরের অধীন 5টি ইন্সপেক্টর স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যীয় ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালভাবে করা, ইলেকট্রিক এবং সিএনজি ভেহিকেলের ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক পর্যায়ে গাড়ির ব্যবহার কমানো, বড় আকারের রাজনৈতিক সমাবেশ

প্রবেশ না করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত সিদ্ধান্ত পালনের জন্য ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ধরতি আবা জনভাগিদারি অভিযানের অন্তর্গত জনজাতি গরিমা উৎসবে সাত দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত 19শে মে থেকে আজ 25শে মে পর্যন্ত পশ্চিম জেলায় 35টি জনজাতি অধ্যুষিত গ্রামে 68টি শিবির করা হয়েছে। এই শিবিরে 11,117 জন উপকৃত হয়েছেন। জেলাশাসক জানান, শিবিরগুলিতে 838 জনকে আধার কার্ড, 926 জনকে PRTC, 31 জনকে জমির পাট্টা, 297 জনকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, 46 জনকে কিষাণ ক্রেডিট কার্ড, 55 জনকে রেশন কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া PM গরিব কল্যাণ অন্ন যোজনা, PM জনধন যোজনা, PM জীবন জ্যোতি বীমা যোজনা, PM কিষাণ সম্মান নিধি যোজনা, PM মাতৃবন্দনা যোজনা, PM উজ্জ্বলা যোজনা, PM বিশ্বকর্মা যোজনায় সাহায্য করা হয়েছে। শিবিরগুলিতে 2,700 জন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন। জেলাশাসক আরও জানান, ধরতি আবা জনভাগিদারী যোজনা আরও 2 সপ্তাহ চলবে। এই সময়ে প্রত্যন্ত এলাকায় জনগণের কাছে সরকারি বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির ঊনকোটি জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত ঊনকোটি জেলায় 69টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, নথিভুক্তিকরণ, PRTC, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়েছে। প্রায় 26,000 নাগরিক জেলায় পরিষেবা গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। এর মধ্যে রয়েছে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পদ্ম পুরস্কার, যা 1954 সালে প্রবর্তিত হয়। এবছর মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 19 জন মহিলা এবং 16 জন মরণোত্তর সম্মান প্রাপ্ত রয়েছেন। আজ 66 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাকি পদ্ম পুরস্কারগুলি পরবর্তী সময়ে দ্বিতীয় দফার নাগরিক সম্মাননা অনুষ্ঠানে প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ UCC-র আওতায় থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ বিধান করেছে, যাতে তাদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। নয়াদিল্লিতে জনজাতি সাংস্কৃতিক সমাগমে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, UCC কোনো আদিবাসীর অধিকার লঙ্ঘন করবে না। শ্রী শাহ বলেন, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা এই বার্তা দিয়েছেন যে জনজাতি সম্প্রদায়ের তাদের জমি ও বনের ওপর ন্যায্য মালিকানা রয়েছে এবং কেউ তা দখল করতে পারবে না। তিনি আরও বলেন, জনজাতি কল্যাণে বর্তমানে কেন্দ্রীয় সরকার বাজেট বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মাঝেই আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাঁদের যাত্রা শুরু করে সৌদির আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের তীর্থ হজ যাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28শে মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। NTA জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। চরবাক নাট্য সংস্থার উদ্যোগে আজ অমরপুর মহকুমার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে মুন্ডা সম্প্রদায়ের 40 জন শিশুকে নিয়ে 12 দিনের গ্রীষ্মকালীন শিশু নাট্য কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, অমরপুর ক্রিকেট
অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দত্ত, থাকছড়া মহিলা বান্ধব।

গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দে এবং সংস্থার সভাপতি প্রদীপ চন্দ্র দাস। গতকাল মধ্যরাত থেকে ফের পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। রাজ্যে পেট্রোল 2 টাকা 64 পয়সা, ডিজেল 2 টাকা 63 পয়সা মূল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম বেড়ে হয়েছে 104 টাকা 93 পয়সা, ডিজেল 93 টাকা 83 পয়সা। মাদক বিরোধী অভিযানে কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। নেশাদ্রব্য পাচারে অভিযুক্ত 4 পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আজ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ মহানির্দেশক অনুরাগের নির্দেশে অভিযুক্ত 1 ইন্সপেক্টর, 2 সাব ইন্সপেক্টর এবং 1 এসএসআইকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসকাপ সিরাপ থানা থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় রামনগর স্পোর্টিং ক্লাব 34 রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে। অপর 2টি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 40.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে আন্তর্জাতিক চা দিবস, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সমৃদ্ধি দুই কর্মসূচি, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণে ছটি আধুনিক গাড়ি সরবরাহ এবং আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগরতলায় ম্যারাথন ও ওয়াকাথন প্রতিযোগিতা। গত 21 মে ছিল আন্তর্জাতিক চা দিবস। এই উপলক্ষে লিম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় চা পর্ষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন,
1: দি ওয়ার্ল্ড মার্কস দিস ডে অন মে 21st ফলোয়িং দি ভিশনারি প্রপোজাল বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 2015 which led to the United Nations General Assembly declaring this global observance in 2019. Since its first worldwide celebration in 2020, this day has grown beyond just celebrating beverages. It is a day to honor the chai that brings us warmth, the industry that drives us our rural economy, and the hands that pluck the two leaves

0: and effort. This year's theme, Sustaining Peace, Supporting Communities, could be more relevant for us here in Tripura. While northeastern region states are gains of Indian tea, Tripura is the vibrant emerging star. Our state may not have the country-old legacy of others, but we have the advantage of youth, fertile soil and government deeply committed to organic and sustainable growth. Today, we must address tea industry, the growers and the laborer in tea gardens. Small tea growers are the backbone of Tripura's tea revolution.
1: অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন,
2: আন্তর্জাতিক চা দিবসে আমাদের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আমাদের এই চা শিল্পের যে সঙ্গে যে জড়িত রয়েছে আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, সভ্যতা এবং আমাদের অর্থনৈতিক যে গুরুত্ব, সেটা সম্পর্কে সচেতন করাই হচ্ছে আমাদের সারা সমস্ত অংশের মানুষের কাছে তুলে ধরার জন্যই আজকে আমাদের আন্তর্জাতিক চা দিবসে আমরা সমবেত হয়েছি। সবচেয়ে আজকের দিনে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চা আমরা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে, PDS এর মাধ্যমে আমরা রেশন সেবা দিচ্ছি। রেশন সেবা আমাদের ত্রিপুরা সিটি চায়ের প্রচুর চাহিদা দিনকে দিন বাড়ছে এবং এতে করে আমাদের একটা এনসিউড প্রাইস যেমন আমরা একদিকে পাচ্ছি, অপরদিকে আমাদের রাজ্যের যারা ভোক্তারা রয়েছেন তারা তার সুফল ভোগ করছেন।
1: স্বসহায়ক দল ও গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতায় ত্রিপুরা আজীবিকা মিশন TRLM এর ঋণদান কর্মসূচি সমৃদ্ধি 2 আয়োজিত হয়। এ উপলক্ষে গত 18 মে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে সমৃদ্ধি 2 নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
3: সমৃদ্ধি 2.0 এবং এর আগে 1.0 যেভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি কোঅর্ডিনেশন ছাড়া এটা সম্ভব হবে না। আজকে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মেয়েরা এবং বোনেরা যারা লাখপতি দিদি তিনজন এখানে বলেছেন, সত্যিই ওদের যেভাবে ওনারা SHG গ্রুপে থেকে ওনারা নিজেদেরকে যেমন সমৃদ্ধি করেছেন এবং পরিবারকেও সমৃদ্ধি করেছেন এবং সমাজেরও পরিবর্তন হয়েছে, এবং এটাই কিন্তু TRLM এর মেন উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী জি এর উপরেই খুব জোর দিয়েছেন। আমাদের দেশের বা আমাদের রাজ্যেই যদি বলি, 70% আমাদের গ্রামাঞ্চল, তো গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, আত্মবিশ্বাসের উন্নয়ন, সেটা যতক্ষণ ধরে না হবে, আর বিশেষ করে মহিলাদের, মাননীয় প্রধানমন্ত্রী জি এটার উপর খুব জোর দিচ্ছেন। উনি যারা তিনজন মাত্র বলেছেন এখানে, কিন্তু এটা সমস্ত যারা এখানে আমাদের মহিলারা এখানে উপস্থিত আছেন, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জি আর্থিকভাবে তো করেছেন, এখন উনি চাইছেন যে আমাদের রাজনৈতিক ভাবেও 33% রিজার্ভেশনের জন্য উনি চেষ্টা করেছেন। কিন্তু আমি জানি প্রধানমন্ত্রী জি সেটা ডিসিশন নিয়েছেন যে এটা হবেই, আমি নিশ্চিত সেটা আগামী দিন হবে। আমাদের মনে আছে, আমি আগেও অনেক জায়গায় আমি বলেছি যে আমাদের SHG গ্রুপের সংখ্যা আমাদের সরকার আসার আগে মাত্র 4,000 থেকে 5,000 গ্রুপ ছিল, আর সেই জায়গায় আজকে কত হয়ে গেছে এখানে। তো এখানে শুধু তাদের পারিবারিক দায়িত্ব পালন করার সাথে সাথে আজকে কৃষি হোক, পশুপালন বিষয়ে হোক বা হস্তশিল্প, আমাদের চিরাচরিত যে হস্তশিল্প আছে, খাদ্য প্রসেসিং হোক, ফুড প্রসেসিং এবং ছোট ছোট যেসব ক্ষুদ্র উদ্যোগ, সেইগুলোর মধ্যেও আজকে যে আপনারা যেহেতু সমস্ত মহিলারা গ্রামে যেভাবে ঢুকেছেন, এই কাজে ইনক্লুশন হয়েছেন, তাতে করে আমাদের GSDP কিন্তু সেই কারণে বেড়েছে।
1: অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন সচিব অভিষেক সিং বলেন,
4: আমরা আগে দেখেছিলাম কি অনেকবার কি হতো, যখন আমরা নর্মাল কোর্সে লোন ডিসবার্সলে যাই, যখন আমরা ক্যাম্পেইন মোডে না যাই, আমরা দেখেছিলাম কি বিভিন্ন যে মোবিলাইজেশন আছে আমাদের, SHG মোবিলাইজেশন, CLF মোবিলাইজেশন, ব্যাংকের মোবিলাইজেশন, ওটা একটু ঘাটতি থাকছে। সেই কারণে আমরা ওই ক্যাম্পেইন মোডে গেলাম, এখন আমরা দেখেছি যে এরকম আমরা রেসপন্স পেয়েছি। আমাদের এই বছরের যে টার্গেট 600 কোটি পুরো বছরের টার্গেট ছিল, ওটা আমরা অলরেডি 25-26 বছরের টার্গেট ছিল, ওটা আমরা অলরেডি শেষ করে আমরা 687 crores আমরা করতে পেরেছি। কারণ কি দুটো আপনারা ক্যাম্পেইনের মধ্যে আপনারা যোগ দিয়েছেন। আর আমরা এটাও যদি কম্পেয়ার করি 2022 31st March, তখন আমরা দেখি তখন আমাদের যে টোটাল লোন ডিসবার্সাল তখন ছিল 214 crores, আর আজকে 4 বছর পরে আমাদের লোন ডিসবার্সমেন্ট 687 crores হয়ে গেছে। আর এই পুরোটা লোন যে আছে আপনাদের যাচ্ছে, আপনারা যে বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, বিভিন্ন কাজটা নিয়েছেন, বিভিন্ন লাইভলিহুড স্কিম নিচ্ছেন, ওখানে এই পুরোটা লোন আপনাদের জন্য।
1: TRLM এর নির্বাহী অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন,
5: আমাদের সমৃদ্ধি ক্যাম্পেইন আমরা দুবার লঞ্চ করেছি। প্রথম সমৃদ্ধি 1.0 যে আমরা লঞ্চ করেছিলাম, সেটা আমাদের অগাস্ট মাসের 1 তারিখে করেছিলাম 2025, সেটা ছিল 37 দিন

ডেপি প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের টার্গেট ছিল 100 কোটি টাকা এসএসজি লোন দেব এবং 10 কোটি টাকা ইন্ডিভিজুয়াল লোন বা পার্সোনাল লোন দেব। আমরা দেখলাম যে এই 37 দিনের মধ্যে 100 কোটির জায়গায় আমরা 188 কোটি 188 কোটি এবং আমরা যে ইন্ডিভিজুয়াল লোন যে আমরা 10 কোটি আমরা টার্গেট রেখেছিলাম, আমরা তার থেকে বেশি 10.2 কোটি আমরা করেছিলাম। তারপর সম্প্রতি 2.0 আমরা যে লঞ্চ করলাম সেটা ছিল 18 নভেম্বর, সেটি এই যে পার্টিকুলার ক্যাম্পেইনটা সেটা 2 মাস ব্যাপী আমাদের অনুষ্ঠান, সেখানে আমরা টার্গেট রেখেছিলাম এসএসজি লোন 150 কোটি 150 কোটি, দেখা গেল আমরা প্রায় 200 কোটি আমরা

0: 18 নভেম্বর, সেটি এই যে পার্টিকুলার ক্যাম্পেইনটা সেটা 2 মাস ব্যাপী আমাদের অনুষ্ঠান। সেখানে আমরা টার্গেট রেখেছিলাম এসএসজি লোন 150 কোটি, 150 কোটি, দেখা গেল আমরা প্রায় 200 কোটি আমরা সেখানে আমরা লোন দিতে সক্ষম হয়েছি, যেখানে আমার টার্গেট ছিল শুধু 150 কোটি। তারপর এখানে ইন্ডিভিজুয়াল লোন আমাদের টার্গেট ছিল শুধু 15 কোটি, আমরা সেখানেও 20 কোটি 50 লক্ষ টাকা আমরা সেটা সক্ষম হয়েছি।
1: গ্রামীণ এলাকায় বর্জ্য পদার্থ অপসারণে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে 6টি আধুনিক গাড়ি জেলার বিভিন্ন ব্লকের হাতে তুলে দেওয়া হয়। গত 20 মে আগরতলার পশ্চিম জেলা প্রশাসন কার্যালয়ে গাড়িগুলোর যাত্রা সূচনা করে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন,
2: মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও প্রতিনিয়ত আমাদের স্বচ্ছতার উপর জোর দিয়েছেন, তো সেই লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যকে আমাদের আমরা যাতে পশ্চিম ত্রিপুরা জেলায় সেটা সম্পূর্ণভাবে আমরা পালন করতে পারি, তার জন্যই আজকে আমাদের 6টি গাড়ি সেখানে দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছিল, যাতে আমাদের ব্লক এলাকাগুলির মধ্যে যে বাজারগুলি আছে সেই বাজারগুলি যাতে স্বচ্ছ থাকে, সেখানে যাতে কোনো আবর্জনার স্তূপ যাতে দেখা না যায়, তার জন্যই আজকের এই গাড়ি দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সেই গাড়িগুলি ইলেকট্রনিক গাড়ি দেওয়া হয়েছে, সেটাতে খরচাও অনেক কম পড়বে এবং আমাদের যে পরিবেশ বান্ধব সেটাও হবে।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গত 22 মে আকাশবাণী আগরতলার উদ্যোগে ম্যারাথন দৌড় ও ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই দিন সকালে এই প্রতিযোগিতার সূচনা করেন আন্তর্জাতিক জিমন্যাস্ট দীপা কর্মকার এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী। এ বিষয়ে দীপা কর্মকার বলেন,
3: সবচেয়ে প্রথমে আমি অল ইন্ডিয়া রেডিও আগরতলার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত 90 ইয়ার্স কমপ্লিট এত সুন্দর একটা র্যালি শুরু করেছে যে সত্যি অতুলনীয় বলার মতো, কারণ আমি আকাশবাণীর সাথে যখন ছোট ছিলাম এজ এ স্পোর্টস তখন থেকে আমরা ইন্টারভিউ দিই, দূরদর্শনে এসে আমরা শিখি কথা বলা কীভাবে বলতে হয়, সত্যি আমি খুব ভালো লাগছে আজকে ওদের 90 ইয়ার্স কমপ্লিট, বাট এইভাবেই এগিয়ে যাক, এইভাবেই স্পোর্টস পার্সন এবং জনতার সাথে থাকুক।
1: কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন,
4: বার্তা এটাই থাকবে, সবচেয়ে প্রথমে আমি শান্তির বার্তাটাই পছন্দ করি। 90 বৎসর উপলক্ষে আকাশবাণীর যে এই কার্যক্রম হচ্ছে সত্যি আমরা খুব গর্বিত আগরতলাবাসী, আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো, চলুন আমরা সবাই মিলে শুধু রাজ্য নয় দেশকেও শান্তিতে রাখি এবং আকাশবাণীর যে অনুষ্ঠানগুলো হয় আমরাও শুনি, আমি নিজেও শুনি, আপনারা শুনুন।
1: সংবাদ বিচিত্রা এখানেই শেষ হল। সম্পাদনায় আদিত্য দত্ত, গ্রন্থনায় ইতিকণা মুখোপাধ্যায়, প্রস্তুতি সহায়তায় তা

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন এক আজনবী ছবি থেকে, কুনাল গাঞ্জিওয়ালার কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন সোনা মহাপাত্রের কণ্ঠে দিল্লি বিল্লি ছবি থেকে। এবারের গানটি শুনুন গড টু সি গ্রেট হো ছবি থেকে, নীরজ শ্রীধর এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান সুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। বন্ধুরা, স্পোর্টস ম্যাগাজিনে প্রথম পর্বে আজকে শুনবেন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলা সংবাদ, তারপরেই শুনবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার আবু তাহেরের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথম পর্বে শুনুন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলা সংবাদ। মেয়েদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে রাজ্যে শুরু হয়েছে অস্মিতা সিটি লীগ প্রতিযোগিতা। আগামী 28-30 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ে রাজ্যভিত্তিক লড়াই। অংশ নিতে যাচ্ছে 14 ও অনূর্ধ্ব 17 বছরের প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদরা। বাস্কেটবল, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টনে হবে আকর্ষণীয় প্রতিযোগিতা। ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই প্রত্যাশা বেড়ে চলেছে। বাস্কেটবল, কাবাডি ও ব্যাডমিন্টন হবে NSRCC প্রাঙ্গণে। ভলিবল প্রতিযোগিতা বসতে যাচ্ছে অরুন্ধতিনগর স্কুল মাঠে। প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ক্রীড়া দপ্তর ও স্কুল স্পোর্টস বোর্ড। তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে তোলাই এর প্রধান উদ্দেশ্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবছর নতুন ফরম্যাটে শুরু করতে যাচ্ছে ঘরোয়া লীগ আসর। TFA এবার লীগের ফরম্যাটে বড় মাপের পরিবর্তন এনেছে। প্রথম ডিভিশন লীগ এবার হতে যাচ্ছে সিঙ্গেল লীগের শেষে সুপার লীগে। তৃতীয় ডিভিশন লীগ হতে যাচ্ছে এবার দুটি আলাদা গ্রুপে। দুটি গ্রুপেই অনুষ্ঠিত হবে সিঙ্গেল লীগের সমস্ত নির্ধারিত ম্যাচগুলো। তারপর সেরা 4টি দল উঠবে আকর্ষণীয় সুপার লীগ পর্বে। মোট 8টি দলকে নিয়ে চলবে শিরোপা জয়ীর সুপার লীগের দুরন্ত প্রতিযোগিতা। দ্বিতীয় ডিভিশন লীগ অনুষ্ঠিত হবে শুধুমাত্র সিঙ্গেল লীগ পদ্ধতিতে। চ্যাম্পিয়ন দল পরের মরশুমে প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাবে। জাতীয় প্রতিযোগিতাকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি চলছে। পুরুষ ও মহিলার দুই বিভাগেই অংশ নেবে ত্রিপুরার শক্তিশালী দল। 8টি জেলার প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে চলছে নির্বাচনী শিবির। রাজ্যজুড়ে আবার শুরু হয়ে গেছে নতুন অপেক্ষা। চলছে বাস্কেটবলের রোমাঞ্চকর লড়াইয়ের প্রস্তুতি। আগরতলায় বসতে যাচ্ছে রাজ্যস্তরের সিনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা। মহিলা ও পুরুষ দুটি বিভাগেই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অনূর্ধ্ব 17 যুব বিভাগেও দেখা যাবে নতুনদের লড়াই। 23-25 জুন চলবে এই আসর। রাজধানী আগরতলার NSRCCতে অনুষ্ঠিত হবে জমজমাট এই প্রতিযোগিতা। পশ্চিম জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশন পুরো আয়োজনের দায়িত্ব নিয়েছে। সহযোগিতায় রয়েছে ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। জুনের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে সি ডিভিশন ফুটবল লীগ। একই সময়ে মাঠে গড়াবে মহিলাদের ফুটবল লীগ। মহিলাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়াম ও স্পোর্টস স্কুল মাঠে। জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে বি ডিভিশন ফুটবল লীগের লড়াই। একই মাসে অনুষ্ঠিত হবে রাখাল মেমোরিয়াল নকআউট প্রতিযোগিতা। এ ডিভিশন লীগ নিয়েও মানুষের মধ্যে প্রত্যাশা বাড়ছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে সব প্রতিযোগিতা। 79তম সিনিয়র জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে রাজ্য দল। জাতীয় স্তরে রাজ্যের বেশ কিছু সুনাম রয়েছে। এবছর গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। 16 জুন জাতীয় আসরের সূচনা এবং 21 জুন পরিসমাপ্তি। এর জন্য ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন প্রস্তুতি নিচ্ছে। এবারে দেশের মাঠে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে প্রায় 22 বছর বাদে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবার ISL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টারকাশির সঙ্গে গুরুত্বপূর্ণ লড়াইয়ে 2-1 গোলে জয়ী হয়ে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবারের মতো ISL-এ শিরোপা দখল করেছে। স্বভাবতই ইস্ট বেঙ্গলের এই জয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের উচ্ছ্বাসের উৎসব চলছে। ডোপ টেস্টে বিতর্কে ফের চাপে ভারতীয় তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট। ডোপিং নিয়ম ভঙ্গ

অঙ্গের অভিযোগে নোটিশ পাঠিয়েছিল আইটিএ। বেঙ্গালুরুতে ডোপ টেস্টে অনুপস্থিত ছিলেন ভিনেশ ফোগট। উল্লেখ্য, 2025 সালের ডিসেম্বরের ঘটনাকে ঘিরেই আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আরটিএ এর বাইরে থাকলো বিসিসিআই, বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বড় স্বস্তিতে। আরটিএ এর আওতায় থাকছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কেন্দ্রীয় তথ্য কমিশন বিসিসিআই এর পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। 2018 সাল থেকেই চলছিল দীর্ঘ আইনি লড়াই আর বিতর্ক। আগে বিসিসিআইকে আরটিআই এর আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নতুন করে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কমিশন। রায়ে স্পষ্ট বলা হয়েছে, বিসিসিআই কোনো সরকারি সংস্থা হিসেবে গণ্য হচ্ছে না, সংবিধান বা সংসদের আইনেও গঠিত হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রাক্তন শাটলার এদেশের ক্রীড়া ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পুল্লেলা গোপীচাঁদ। ভারতের খেলাধুলায় নতুন দিশার কথা বলেছেন তিনি। চিন্তন শিবিরকে বলেছেন সময় উপযোগী এবং দূরদর্শী উদ্যোগ। তার মতে, দেশের ক্রীড়া জগৎ এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। সদিচ্ছা আর বিনিয়োগে বদলাচ্ছে ভারতের খেলাধুলার চেহারা। গত দশকে খেলাধুলা পৌঁছে গেছে সাধারণ মানুষের ঘরের মধ্যেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খেলাধুলায় বেড়েছে জাতীয় আগ্রহ এবং আত্মবিশ্বাস। খেলাধুলা এখন শুধু প্রতিযোগিতা নয়, গর্বেরও বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে শৃঙ্খলা এবং সুস্থ জীবনের আকাঙ্ক্ষা। 2036 অলিম্পিককে সামনে রেখে ভারত এখন বড় স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। এবারে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে। টেনিস বিশ্বে এবার পুরস্কার মূল্য নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। গ্র্যান্ডস্ল্যাম বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বের প্রথম সারির টেনিস তারকারা। নেতৃত্বে রয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার এবং ইগা সাইটেকের মতো টেনিস খেলোয়াড়েরা। ফরাসি ওপেনের আগে বাড়ছে খেলোয়াড়দের অসন্তোষ। প্রাইজ মানি বৃদ্ধি নিয়েও খুশি নন তারকারা। খেলোয়াড়দের দাবি, আয় অনুযায়ী পারিশ্রমিক অত্যন্ত কম। গ্র্যান্ডস্ল্যামের আয়ের 22% চাইছেন তারা, বর্তমানে তারা পাচ্ছেন 12-16%। এই বৈষম্য নিয়েই ক্ষোভ বাড়ছে ড্রেসিংরুমে। সাবালেঙ্কা স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রয়োজনে বয়কট করা হবে। ফিফার বিশেষ উন্নয়ন তালিকায় জায়গা পেয়েছে ভারতের মহিলা ফুটবল। মেয়েদের ফুটবলে এবার নতুন করে স্বপ্ন দেখছে ভারতীয় ফুটবল মহল। বিশ্বের সেরা 12টি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহিলা ফুটবল দল। মহিলা ফুটবলের উন্নয়নে এবার সরাসরি সাহায্য করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ ঘোষণা। ভারতের সঙ্গে তালিকায় রয়েছে জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেনের মতো দেশগুলো। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে AIFF সভাপতির। কল্যাণ চৌবের নেতৃত্বেই ফিফার কাছে পাঠানো হয়েছিল বিশেষ প্রেজেন্টেশন। মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনায় নজর কেড়েছে ফিফা কর্তাদের। ভারতে বর্তমানে নথিভুক্ত মহিলা ফুটবলারদের সংখ্যা প্রায় 47,000। দেশ জুড়ে কাজ করছেন 380 জন লাইসেন্সপ্রাপ্ত মহিলা ফুটবল কোচ। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা তীরন্দাজরা। রিকার্ভ বিভাগে বিশ্বকাপ স্টেজ টুতে এসেছে দুর্দান্ত সোনার সাফল্য। দীপিকা কুমারী এবং অঙ্কিতা ভকত দেখিয়েছেন অসাধারণ স্নায়ুর লড়াই। ভারতের মেয়েরা ফাইনালে নাটকীয় শুট অফে হারিয়ে দিয়েছে চীনকে। হাড্ডাহাড্ডি ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়িয়েছিল 5-4। সোনাজয়ের পথে ভারতের জন্য সবচেয়ে বড় বাধা ছিল দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে কোরিয়াকে হারিয়েই আত্মবিশ্বাসে ভরপুর ছিল ভারতীয় শিবির। অলিম্পিকে 10 বার সোনাজেতা দেশকে হারানো সহজ ছিল না, তবু দারুণ লক্ষ্য ভেদে বাজিমাত করেছেন অভিজ্ঞ তীরন্দাজ দীপিকা কুমারী। এ নিয়ে দীপিকার ঝুলিতে উঠল 7 নম্বর বিশ্বকাপের সোনা। কলকাতার মেয়ে অঙ্কিতাও খেলেছেন অসাধারণ আত্মবিশ্বাসী পরিণত ইনিংস। দলের আরেক সদস্যা কুমকুম মোহদের বয়স মাত্র 17 বছর, কিন্তু চাপের মধ্যেও দেখিয়েছেন অবিশ্বাস্য ঠান্ডা মাথার খেলা। কঠিন পরিস্থিতিতে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান ভারতের মেয়েরা। শেষ শুট অফে নিখুঁত তীরেই নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক সোনা জয়। বিশ্বকাপের আসরে ফের রোনাল্ডো। শক্তিশালী পর্তুগালকে ঘিরে বাড়ছে উত্তেজনা। 41 বছর বয়সেও থামছেন না ক্রিশ্চিয়ানো। রেকর্ড করে নিজের ষষ্ঠ বিশ্বকাপে নামছেন পর্তুগিজ এই মহাতারকা। ঘুষ

0: তো হয়েছে পর্তুগালের শক্তিশালী 26 সদস্যের দল, অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত মিশেলে দল গড়া হয়েছে। কোচ রোবার্টো মার্টিনেজ রেখেছেন সেরা ফুটবলারদের, আক্রমণে রয়েছে ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভারা, দলের সুযোগ পেয়েছেন জোয়াও ফেলিক্স, রক্ষণভাগেও রয়েছে অভিজ্ঞ তারকাদের শক্ত উপস্থিতি, সেমেদো দালোতরা বাড়াচ্ছেন দলের আত্মবিশ্বাস অনেকটাই। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে গোটা পর্তুগাল শিবির। পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চলতি সিরিজে 39 বছর বয়সেও ব্যাট হাতে থামছেন না মুশফিকুর। পাকিস্তানের বিরুদ্ধে সিলেট টেস্টে দুর্দান্ত 137 রানের ইনিংস খেলেছেন তিনি। তাতেই এই শতাব্দীতে পাকিস্তানের বিরুদ্ধে বয়স্কতম সেঞ্চুরির নতুন নজির গড়লেন তিনি, ভেঙে দিয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারার পুরনো রেকর্ড। 2006 সালে লারার বয়স যখন ছিল 37 বছর 193 দিন, মুশফিকুরের বর্তমান বয়স 39 বছর। টেস্টে এটি মুশফিকুরের কেরিয়ারের 14তম শতরান, পেছনে ফেলে দিয়েছেন মমিনুল হককে। আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানও পূর্ণ করেছেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন এই ঐতিহাসিক ইতিহাস। প্রথম পর্বে শুনলেন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। দ্বিতীয় পর্বে এখন শুনবেন অস্মিতা সিটি লিগে ফুটবল নিয়ে, বাদারঘাট স্পোর্টস স্কুলের ফুটবলের প্রশিক্ষক আবু তাহেরের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অস্মিতা সিটি লিগের প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব শুরু হবে কিছুদিন বাদে। তো এখন আমরা ফুটবল নিয়ে কথা বলবো, যেটা অস্মিতা সিটি লিগে হয়েছে। তাহলে তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে অস্মিতা সিটি লিগ, এই অস্মিতা নামটা তার পিছনে?
1: ধন্যবাদ দেবদা। অস্মিতা একটা সংস্কৃত ওয়ার্ড, সেটা একটা মেয়েদের নাম। সেই মেয়ে, সেই অস্মিতা কথার অর্থ হলো অহংকার, গান, নিজস্বতা, ব্যক্তিত্ব, যেটাই আমরা বলি। তো সেই অহংকারটাকে ঝেড়ে নিজের গান, নিজের অস্তিত্বটাকে প্রকাশ করা, সেটাই হলো মূল উদ্দেশ্য। এবং সেটাকে কেন্দ্র করে একটা স্কিম, একটা খেলা শুরু করা হয়েছে, সেটা গত 2 বছর ও হয়েছে, এবার 3rd term। সেটা এবার আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট করিয়েছে ফার্স্ট ফেজের। সেই ফার্স্ট ফেজে আছে ফুটবল, সুইমিং, জুডো,
0: সাঁতার।
1: তো আমাদের এখানে জাস্ট মানে শেষ হলো অস্মিতা স্মৃতি, অস্মিতা সিটি ফুটবল লীগ, নো স্মৃতি, সিটি ফুটবল লীগ।
0: তাহলে একটা জিনিস হচ্ছে তার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে, অস্মিতা সিটি লীগ নামটা যে দেওয়া হয়েছে তার পেছনে একটা অন্য কারণ রয়েছে, সেটা ভালোই। এখানকার যারা মহিলা কিংবা গোটা ভারতবর্ষের যারা মহিলা, তাদের তুলে আনার একটা প্রচেষ্টা ক্রীড়াঙ্গনে, সেটাই তো মূল কথা।
1: হ্যাঁ, ডেফিনেটলি দেবুদা, আমাদের পিছিয়ে পড়া মেয়েরা যারা প্রত্যন্ত অঞ্চলে, যাদের রিমোট এরিয়ায় যেসব মেয়েরা এখনও পিছিয়ে আছে এবং নিজেদেরকে ঘরের মধ্যেই আবদ্ধ করে রাখে, সেই সব মেয়েদেরকে তুলে আনা, সামনের সারিতে নিয়ে আসা, নিজেদেরকে প্রকাশ করা এবং নিজেদেরকে একটা দৃষ্টান্ত তৈরি করা, সেটাই হলো মূল উদ্দেশ্য
0: খেলার মধ্য দিয়ে।
1: সেখানে এটা প্রত্যেকটা ইয়েতে হয় আপনার, সেটা তার মধ্যে একটা উইং হলো স্পোর্টস।
0: তাহলে একটা জিনিস জানতে চাইব, এই যে এটা চালু হয়েছে, তুমি যেহেতু ফুটবলের মানুষ, তুমি বলছো যে এটা মানে তৃতীয় বর্ষে পা দিয়েছে, তো এখন তো হিসেব করছো এটা চালু হওয়ার ফলে, বিশেষ করে ফুটবলেই যদি কথা বলি, কি পরিবর্তন হয়েছে?
1: হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই হয়েছে। যখন যেমন আমরা দেখতে পেয়েছি, আমরা দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে কাজ করি, ফুটবলকে নিয়ে চর্চা করি, ফুটবল নিয়েই আমাদের প্রাণ। তো দেখা গিয়েছে আমাদের এইবারও আমি ছিলাম পুরো টুর্নামেন্টটা, এবং বিভিন্ন এলাকা থেকে নতুন মুখ উঠে এসছে এবং সেগুলোকে আমরা তাদের প্রতিভা দেখে তাদেরকে আমরা একটা সিলেকশন করেছি, প্রায় নিয়ার অ্যাবাউট 50 অ্যাবাভ। তো আগামী দিন সেগুলোকে বিভিন্নভাবে কোচিংয়ের মাধ্যমে তাদেরকে আরও কীভাবে একটা জায়গায় তুলে ধরা যায়, এবং বিভিন্ন টুর্নামেন্ট যখন হবে সেগুলোকে তাদের ফোন নাম্বার রাখা হয়েছে, তাদের অ্যাড্রেস রাখা হয়েছে।

0: এসেছে, যেগুলোর মধ্যে কিছু প্রতিভা দেখা গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সব জায়গা থেকে যে একটা মেয়েদেরকে টিম তুলে আনা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আপনারা জানলে খুশি হবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্ট থেকে 8টা টিম এসে সঙ্গে আছে, 2টো স্পোর্টস স্কুল, পানিসাগর স্পোর্টস স্কুল এবং ভাদারঘাট স্পোর্টস স্কুল। তো 10টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট হয়েছে, সেটা ভাদারঘাট মাঠেই হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি নতুন নতুন মেয়েরা বিভিন্ন রিমোট এরিয়া থেকে এবং প্রত্যন্ত গ্রাম থেকে ওরা উঠে এসছে। আমি কয়েকজনের খবর নিলাম, জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়, তো ওরা একেবারেই মানে এই প্রথম আগরতলা শহরে ওদের পদার্পণ। তো এই যে ব্যাপারটা, সেই যে আমাদের উদ্দেশ্য হলো তৃণমূল স্তর থেকে বিভিন্ন যে প্রতিভাবান, যে স্পোর্টসের যাদের কিছু একটা প্রতিভা আছে তাদেরকে খুঁজে বের করা।
1: তবে এখানে জানতে চাইব যে যারা প্রথম এলো তাদের তো উৎসাহ কিংবা একটা অনুপ্রেরণার প্রয়োজন থাকে, তো সেটা কেমন দেখলি? আমরা এসেছি আগরতলায় প্রথম এলাম, কেমন দেখেছো?
0: হ্যাঁ, সেটা ডেফিনেটলি সেটা প্রশংসার দাবি রাখে এবং আপ টু দ্য মার্ক। এবং যতটুকু ওদের নতুন জার্সি প্যান্ট পরে বুট পরে মাঠে নেমেছে, এবং যদিও কিছু কিছু এক মেয়েরা একেবারেই নতুন, তো আমরা অ্যাকচুয়ালি অ্যাজ এ ফুটবল কোচ, অ্যাজ এ এক্সপার্ট, আমরা তো ওদেরকে কিছু মানে ওদের বল কন্ট্রোলিং, বল রিসিভিং এবং রানিং স্টাইল ইত্যাদি দেখে আমরা বুঝতে পারি যে না, ওদেরকে ভবিষ্যতে একটা কিছু হবে, কিছু করা যাবে, ঘষে মেজে একটা জায়গায় নেওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা, তো জানতে চাইব এই যে উঠে আসলো ওরা, একটা তো পাইপলাইন রয়েছে কিংবা এই রাস্তাটা যারা দেখিয়েছে কিংবা একেবারে যেখান থেকে উঠে আসছে তারা, ওখানে যারা কাজ করছে তো তাদের মানসিকতাটা কেমন কিংবা যারা কাজ করছে তাদের কোয়ালিটি কেমন, ফুটবলের কথাই যদি বলি?
0: হ্যাঁ, আমি কাউকে ছোটো করে বলছি না দেবুদা, ডেফিনেটলি প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে। তো ওই এলাকাতে যারা কাজ করে, আমাদের এখন দেখা গেছে আমাদের মুখ্যমন্ত্রী স্কিমে বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন ইভেন্টগুলোতে জুনিয়র কোচ রিক্রুট করা হয়েছে কন্ট্রাক্ট বেসিসে, ওরা ভালোই কাজ করছে। এবং আমি তাদেরকে ছোট করেই বলছি না, কিন্তু ওদের দরকার আরও বেশি নিজেকে আপডেট করা এবং তাদেরকে আরও বেশি কোচিংয়ে এডুকেটেড করা। ধরুন আমি যদি অ্যাজ এ প্রশিক্ষক, তো আমাকে অ্যাজ এ প্রশিক্ষক হিসাবে সে বিজ্ঞান ভিত্তিতে যে কোচিংয়ের যে পদ্ধতি সেগুলো সম্বন্ধে কিছুটা হলে ওয়াকিবল হতে হবে, তাহলে তো আমি ছেলে এবং মেয়েদের উপর অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আমি জানলে পরে কিছু শেখাতে পারবো, তো সেই জানার আগ্রহটা থাকতে হবে। এবং সেই জানার আগ্রহটা আমাদের বিভিন্ন স্পোর্টস কাউন্সিল, বিভিন্ন অ্যাসোসিয়েশন, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট, সেগুলোর রাস্তাটা তৈরি করে দিতে হবে। এবং আমি যতটুকু জানি, এবং আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট একটা আমাদের সময় ছিল না, আমি যেমন এনআইএস করেছিলাম ডিপ্লোমা অফ স্পোর্টস কোচিং, আমি উইদাউট পে করেছি, নিজের ছুটি নিয়ে করেছি। হ্যাঁ, তো একটা যে মানে একটা স্পোর্টসের প্রতি পাগলপন, সেই জন্যই করেছি। তো এখন এখনে কি হচ্ছে, এখনে ডিপার্টমেন্ট দেখছে যে কোচের প্রচণ্ড অভাব। হ্যাঁ, যারা একদম নিজেদেরকে উজাড় করে দিতে পারবে, জানতে পারবে, তাহলে ডিপার্টমেন্ট বলেছে যারা যারা ডেডিকেটেড, যারা তো যারা ডেডিকেটেড, যাদের ইচ্ছা আছে তাদেরকে বলেছে সমস্ত খরচা। এবং আপনার আমরা করেছি উইদাউট পে, এখন উইদাউট পে লাগবে না, উইথ পে এবং কোনো ছুটি লাগবে না, লিভ লাগবে না, সেটা ডিপার্টমেন্ট স্পন্সর করবে। তাহলে একটা বিশাল সুযোগ তাদের, তারপরেও ওরা নিজেদেরকে আপডেট করার সুযোগ করে দিয়েছে ডিপার্টমেন্ট। সেই জন্য আমি ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, যেটা আমাদের সময় ছিল না সেটা এখন চালু হয়েছে এবং সেটা অত্যন্ত জরুরি।
1: তাহলে যারা খেলতে আসলো তাদের বয়সটা কত?
0: আমাদের এখানে অস্মিতা অ্যাকচুয়ালি দুটো এইজ ক্যাটাগরিতেই করা হয়েছে, একটা আন্ডার 14 অ্যান্ড আন্ডার 17। তো এইবারে যেটা ফুটবলটা হলো সেটা আন্ডার 17 হয়েছে, এবং কিছু কিছু ইভেন্ট আমি দেখেছি যেটা অ্যাথলেটিক্স আন্ডার 14 হয়েছে, আন্ডার 17 হয়েছে, সেটা অ্যাকর্ডিং টু আপনার সেই প্লেয়ারদের সংখ্যার উপরে, কোথায় কোন ইভেন্টগুলোতে প্লেয়ারদেরকে পাওয়া যাবে সেটা বিবেচনা করেই ডিপার্টমেন্ট ঠিক করেছে।
1: তাহলে একটা জিনিস, ফুটবলের প্রশিক্ষক তুমি, দীর্ঘদিন ফুটবলের সঙ্গে জড়িত, একটা জিনিস তো থাকে যে কোয়ালিটি ফুটবলের, তো যারা প্রশিক্ষণ দিয়ে এ পর্যন্ত তাদের পৌঁছে দিয়েছে তাদের তো নিশ্চয়ই একটা কৃতিত্ব আছে। যাই হোক, যাই পরিকাঠামো আছে, প্রাণপণ দিয়ে এই জায়গায় এসছে তারা, তো কেমন দেখলে তাদের গড়পড়তা যে কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড?
0: হ্যাঁ, গড়পড়তা কোয়ালিটিটা ডেফিনেটলি এখানে কিছুটা
1: খামতি রয়েছে,
0: কিছুটা খামতি রয়েছে, কিছুটা প্র্যাকটিস অবশ্যই হচ্ছে, সেই জন্য একটা টিম তৈরি করতে পেরেছে। এবং বেসিকের অনেকগুলো বেসিক যেটা ফাউন্ডেশন যেটা, সেটা দুর্বলতা রয়েছে, কারণ

0: ছেলে অথবা মেয়ে যেটাই বলুন, যে বেসিকটা দরকার ছিল ছোট বয়সে করার ছিল, সেটা এখন দেখা গেছে আমরা ক্লাস 5, 4, 6, 7 আসলে পরে সেটাকে করানো হয়। তো সেই বেসিকের ক্ষেত্রে আমাদেরকে নজর দিতে হবে একদম তৃণমূল স্তর থেকে ছেলে মেয়েদেরকে। যেমন আমরা ছোটোবেলায় কী করি, আমাদের বাচ্চাদেরকে নার্সারিতে পাঠাই ABCD শিখে, তারপরে আপার নার্সারিতে ওদেরকে ওয়ার্ড এবং সেন্টেন্স লাগানো শেখানো হয়। সে এক্স্যাক্টলি সেম সেই আমাদের স্পোর্টসের ক্ষেত্রেও। তো সেই স্পোর্টসের ক্ষেত্রে যে বেসিকটা সেটা অনেকটাই দুর্বল। আমাদের এখানে স্পোর্টস স্কুলে যখন আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসি, সেই বেসিকটা একেবারেই দুর্বল থাকে। আমাদের এখানে স্পোর্টস স্কুলে 7-8 যখন স্পেশাল ক্যাটাগরিতে আমরা ভর্তি করাই, তাহলে দেখা যায় যে ও পোষপাশি করতে জানে না, অথচ সেটা করার কথা ছিল প্রাইমারি লেভেলে। তো সেইগুলোর কিছু তো ঘাটতি আছেই, তো সেই ঘাটতিগুলো আমাদেরকে আগামী দিনে কাটিয়ে উঠতে হবে, চিন্তা করতে হবে আরও কত তাড়াতাড়ি ওদেরকে মাঠমুখী করা যায়। এবং আমি বলবো আপনাদের মাধ্যমে যে আমরা যদি প্রাইমারি লেভেলে, আই মিন ক্লাস 1 থেকে 5 মধ্যে খেলাধুলাকে একটা সুন্দরভাবে চালু করা যায় এবং যে যেই ইভেন্টের ওদেরকে ইন্টারেস্ট সেই ইভেন্টেই খেলবে, তাহলে আমাদের আপার লেভেলে কাজ করতে সুবিধা হবে।
1: মানে স্কুল স্তরে তুমি চাইছো যে 1 থেকে 5 পর্যন্ত বয়সীদের তাদের কিছু না কিছু একটা ইভেন্টে বাধ্যতামূলক করা হোক?
0: হ্যাঁ, ডেফিনেটলি দেবুদা, এটা করা উচিত। আমরা দেখেছি আমাদের বাইরের কান্ট্রিগুলোতে সেই স্পোর্টসে যে স্কুলগুলোতে বাধ্যতামূলক, এবং সেটা যদি হয়, আপনি একটা এখন ধরুন না, যখন দিন দিন তো অনেকগুলো চেঞ্জ হচ্ছে। এখন মেডিকেল কলেজেতে একটা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আছে, তাদের ওদের কী দরকার ফিজিক্যাল এডুকেশন? ওরা ডাক্তার হবে না? আপনি সুস্থ থাকলে তবেই তো আরেকজনকে চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, সুস্থ শরীর সুস্থ মন, না সাউন্ড মাইন্ড, সাউন্ড হেলথ সাউন্ড মাইন্ড। তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে শুধু আমরা পিঠে ব্যাগে শুধু বই খাতা ঝুলিয়ে দিলাম, কিন্তু ছেলেটা দেখা যায়, মেয়েটা দেখা যায় ফিজিক্যালি
1: ভবিষ্যৎটা চিন্তা করতে হবে,
0: ফিজিক্যালি ততটা ফিট না, তাহলে কি হবে? দুটোই সমান ভাবে চালিয়ে যেতে হবে। এবং তার মধ্যে থেকে সবাই তো আর প্রফেশনাল প্লেয়ার হবে না, যারাই বেরিয়ে আসবে প্রফেশনাল হওয়ার ইচ্ছা ওরা হবে, যারা হবে না তারা মোটামুটি নিজেদেরকে ফিজিকটা ঠিক, মানে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য খেলাধুলা করবে, কিন্তু খেলাধুলাটা সবার জন্য জরুরি।
1: ঠিকঠাক
0: খেলাধুলাটা সবার জন্য জরুরি,
1: এটা 100 বার। আর এখানকার সরকারও চাইছে মানে মাঠের মানুষের সংখ্যাটা বৃদ্ধি। তো এখন জানতে চাইব যে যারা এলো বিভিন্ন জেলা থেকে টিম নিয়ে, তো তাদের যে প্রশিক্ষক, তাদের সঙ্গে কি কথা হয়েছে তোমার?
0: হ্যাঁ, তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা এর আগেরবারও, আমি ফুটবলের কথাটাই বলছি, আমরা দুজন এক্সপার্টকে এনে একটা একটা কোর্স করিয়েছিলাম 15 দিনের। তো এরকম আরও অনেক বেশি কোর্স করার দরকার। হ্যাঁ, তাদেরকে নিজেদেরকে রিফ্রেশ করা, নতুন নতুন যে রুলসগুলো আছে, নতুন নতুন সিস্টেমগুলো আছে, সেগুলোর সম্বন্ধে ওয়াকিবল করা, তবেই তো ওরা প্লেয়ারদের উপর অ্যাপ্লাই করতে পারবে এবং প্লেয়াররা তাড়াতাড়ি সেগুলো তারা ইমপ্লিমেন্ট করতে পারবে,
1: শিখতে পারবে। তাহলে একটা জিনিস হচ্ছে, তুমি স্পোর্টস স্কুলে, তো আবু তাহের যেভাবে প্রশিক্ষণটা দিয়েছে ওরা তো নিশ্চয়ই সেভাবে দেয়নি। তো এখন জানতে চাইব যখন করা হচ্ছে, এটা সফল হোক আমরা চাইছি, তো একেবারে ওখানে যারা তৃণমূল স্তরে যারা কাজ করছে তাদের প্রতি তোমার বার্তাটা কী থাকবে? কিংবা যারা খেলাধুলা চালাচ্ছেন তাদের কী পদক্ষেপ নেওয়া দরকার?
0: হ্যাঁ, দেখুন দেবুদা, সবচেয়ে বড় কথা হলো যারা গ্রাম অঞ্চলে আমাদের ডিপার্টমেন্টের কাজ করছে, ডেডিকেটেড কোচিং সেন্টার, এমনিতে নর্মাল কোচিং সেন্টারগুলোতে, তো আমাদের সেই সাপ্লাই লাইনগুলোকে সচল রাখতে হবে। তো ওদের কাজ হলো মোটামুটি টাচ করে, আমাদের দেখুন স্পোর্টস স্কুলে যেসব ফেসিলিটি, সেটা তো আর আপনি একটা গ্রামে, একটা অন্নকুটি জেলাতে পাবেন না, ধলাই জেলাতে পাবেন না। তো সেখানে যতটুকু করা যায় সেখান থেকে যেগুলোকে একদম এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, সেগুলোকে আমরাই তুলে এনে স্পোর্টস স্কুলে রাখি, সেখানে থাকা খাওয়া এবং সাইন্টিফিক যে ডায়েটের ব্যবস্থা সেগুলোও করা হয়। তো উদ্দেশ্য হলো সেই ছেলেমেয়েগুলো ত্রিপুরার, তো ত্রিপুরার যে ফেসিলিটিসটা আপনার কাঞ্চনপুরে থাকবে, তার থেকে অনেক বেটার থাকবে যে স্পোর্টস স্কুলে। তো সেইগুলো যে লাইন আপটা, যে মানে একটা চ্যানেল, সেটাকে ঠিক রাখলে আশা করি, যারা দেখুন যারা প্রাইমারি স্কুলে কাজ করে তাদেরকে একটা বেসিক তৈরি করে হাই স্কুলে পাঠানো হয়, হাই স্কুল থেকে ক্লাস 12 পাঠানো হয়, সেখান থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি। তো এবার ইউনিভার্সিটি ইচ্ছা করলেই সেখানে বানাতে পারবে না, প্রোডাক্টটা আসবে কোথায় থেকে? প্রাইমারি নার্সারি থেকে। আমি যেটা আপনাকে বুঝাই

0: সবাইকে বুঝাই বুঝাতে চাইছি আর কি, তাহলে ইউনিভার্সিটিতে যত ভালো প্রফেসরই হোক, যত ভালো প্রফেসরই হোক, তাহলে আপনি যদি সেখানে কাজ কোথায় থেকে করবো? আমার লাইন মানে লাইনটা যদি সাপ্লাই লাইনটা যদি ঠিক না থাকে তাহলে তো মুশকিল। তো আমরা চাইছি আমাদের সাপ্লাই লাইনটা ঠিক থাকুক, আমরা আমাদের সাধ্যমতো আমরা এখানটায় কাজ করছি, ওদেরকে একটা জায়গায় তুলে ধরছি।
1: তাহলে একটা ব্যাপার হচ্ছে খামতি রয়েছে,
0: ডেফিনেটলি
1: একটা জিনিস হচ্ছে। তোমার কি মনে হয় সেটা তো ভার্চুয়ালি হবে না? ভার্চুয়ালি যদি যারা ওখানে কাজ করছে তোমার মতো কোচ যারা রয়েছে, সেটা কি সম্ভব?
0: না সেটা সম্ভব, আমরা ডিপার্টমেন্টও সেই ব্যাপারে অনেকটা আন্তরিক এবং আমাদের নিয়ে অনেকবার মিটিং হয়েছে এবং ওদেরকে
1: কেমন করে আর ওই
0: ডিপার্টমেন্ট ওদেরকে ডিপুট করে আগরতলায় এনে ওদেরকে সেখানে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সেখানে ওদেরকে রিফ্রেশ করার, ওদেরকে আরও বেশি আপডেট করার জন্য এক মানে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো সেটা আশা করি আমাদের আগামী দিন এটা আর একটু ভালো জায়গায়
1: পৌঁছতে পারবো, ফলাফল পাওয়া যাবে,
0: ডেফিনেটলি পাওয়া যাবে। আমি লাস্ট 17 ইয়ার্সের টিম নিয়ে গেছি, অল ইন্ডিয়াতে 34টা টিম এসেছিল, সেখানে আমরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার হেরেছি, তাহলে দ্যাট মিন্স আমরা বেস্ট 11-8 মধ্যে ঢুকেছি। তো 34টা টিমের মধ্যে অল ইন্ডিয়াতে আমরা বেস্ট 8-এ এসেছি, তাহলে সেটাও আপনি ছোট করে দেখলে হবে না, কিন্তু আমি সেটাকে আবার বড় করে দেখছি না। তাহলে আমাদের 8-এ কেন, আমরা সেমিফাইনাল ফাইনালে খেলবো, চ্যাম্পিয়ন হবো, সেই টার্গেট আমাদের আছে। এইবারও যে আন্ডার-20 ফুটবল ন্যাশনাল খেলতে গেল TFL থ্রোতে, আপনারা জানেন পত্রপত্রিকায় এসছে খুব ভালো খেলেছে, সেটা কোয়ার্টার ফাইনালে হেরেছে পাঞ্জাবের সঙ্গে, তাহলে সেটাও আমাদের স্কুলের 7-8টা ছেলে। হ্যাঁ, তো সেই আমরা কিন্তু একেবারে পিছিয়ে নেই ফুটবলের যে এখন।
1: একটা কথা হচ্ছে যে আমরা পিছিয়ে নেই,
0: পিছিয়ে
1: আরো যাতে পিছিয়ে না যাই তার জন্য অনেক কিছু করা দরকার।
0: ডেফিনেটলি আমরা একেবারে পিছিয়ে নেই, কিন্তু আমরা একেবারেই সামনের সারিতে যেতে পারিনি, কিন্তু আমরা একেবারেই সামনে যেতে চাই। সে সামনে যেতে গেলে সেই চেষ্টাটা সেটা আন্তরিকতাটা অবশ্যই লাগবে,
1: স্বপ্নটাকে রেখেই তোমরা কাজ চালিয়ে
0: অবশ্যই।
1: তো আজকের সবশেষ প্রশ্ন, যে অস্মিতা সিটি লিগ প্রথম পর্ব শেষ হয়েছে, তো তোমাকে যদি বলি যে এই দিকটা আমার সবচাইতে ভালো লেগেছে এবং এটা ইতিবাচক, কোনটা?
0: ইতিবাচক বলবো সেই যে আপনার একটা
1: পরিবেশ, যেটা
0: পরিবেশটা একটা যে কালচার তৈরি হচ্ছে, একটা ফুটবলের কালচার, যে আপনার মেয়েদের 8টা ডিস্ট্রিক্ট থেকে 8টা টিম একটা তৈরি করে স্টেট মিটে আসা, তো সেটাই হলো, আমি সেটাই বলছি, সেটা হলো আমার কাছে একটা
1: দৃষ্টান্ত
0: এবং আগামী দিনে
1: আরো কিছু আশা করতে
0: আশা করা যায়।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম অস্মিতা সিটি লিগে ফুটবল নিয়ে, আর এই সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা বাথেরঘাট স্পোর্টস স্কুলের ফুটবলের প্রশিক্ষক আবু তাহের। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026-এর পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে বিশিষ্ট পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতার স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালাবাদক ডক্টর এন রাজামকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্য পাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য টাগা রামভিল। পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়ানজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000

0: হৃদরোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গত চার দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
1: रिफाइनरी प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले चार दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले चार दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়েই আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা, ড্যান্স বার, বিভিন্ন নাচের গ্রুপ, অশ্লীল নাচ গানের অনুষ্ঠান, ম্যাসাজ পার্লার, স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্জলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতেকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
2: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়াল্লামান আমাঙ্গেল দিয়েফকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও সেরজত পোয়নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। গোয়ার মারগাওয়ে আজ সন্ধ্যায় মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া

0: সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 2026-27 শিক্ষাবর্ষের জন্য মোট 1644টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর বিভাগ পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 1644টি। আবেদন শুরু হয়েছে 5 মে 2026 থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 4 জুন 2026। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই স্বীকৃত। বয়সসীমা ন্যূনতম 15 বছর, সর্বোচ্চ 24 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনে গ্যাস টার্বাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট 2026-27 অর্থ বছরের জন্য 150 জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 150টি। যোগ্যতা বিই, বিটেক, ডিপ্লোমা, আইটিআই, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, বিএ এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিগ্রি অথবা ডিপ্লোমা হতে হবে। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। আবেদন শুরু হয়েছে 12 মে 2026। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 6 জুন 2026। নির্বাচন পদ্ধতি এনএটিএস এনএপিএস পোর্টালে রেজিস্ট্রেশন এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন। বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি জানার জন্য drto.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ মোহালিতে সরাসরি নিয়োগের ভিত্তিতে বিভিন্ন অশিক্ষক কর্মী পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইঞ্জিনিয়ার মোট পদ 1টি, সর্বোচ্চ বয়স 56 বছর। ডেপুটি রেজিস্ট্রার পদের সংখ্যা 1, অসংরক্ষিত, সর্বোচ্চ বয়স 50 বছর। ডেপুটি লাইব্রেরিয়ান মোট পদের সংখ্যা 1টি, অসংরক্ষিত, সর্বোচ্চ বয়স 50 বছর। প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার মোট পদ 1টি, অসংরক্ষিত, সর্বোচ্চ বয়স 50 বছর। সিনিয়র টেকনিক্যাল অফিসার আইটি মোট পদের সংখ্যা 1টি, অসংরক্ষিত, বয়স 50 বছর। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 38 বছর। ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর মোট পদ 2টি, 1টি পুরুষ এবং 1টি মহিলা প্রার্থীর জন্য, সর্বোচ্চ 40 বছর। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মোট পদের সংখ্যা 1, অসংরক্ষিত, সর্বোচ্চ বয়স 35 বছর। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 জুন 2026 বিকেল 5টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট বিস্তারিত তথ্যের জন্য www.iiser.mohali.ac.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান অনিন্দিতা রায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন অনিন্দিতা রায় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। ভক্তিমূলক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবুরুক অনুষ্ঠান হায়ুনি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শম্পা কুণ্ডু। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবুরুক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অভিজিৎ কর। সকাল 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:30 বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবুরুক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় মিষ্টি কুমড়ো চাষ। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সুভাষ চক্রবর্তীর কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী কুমার শানু। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ ও দশমিক সংখ্যা সম্পর্কে পাঠ দেবেন মধুবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রসঙ্গে ডক্টর মৃণালকান্তি দত্তের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি

কালা চাঁদ দরবেশির কণ্ঠে। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান, সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ককবরক সংবাদ, সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, রাত আটটা বেজে পাঁচ মিনিটে অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত নটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রমিতা মল্লিকের কণ্ঠে, রাত নটা বেজে তিরিশ মিনিটে বাংলা নাটক শিউলিমালা রচনা কাজী নজরুল ইসলাম প্রযোজনা সমরেশ ঘোষ, রাত দশটা বেজে দশ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত দশটা বেজে পনেরো মিনিটে রাগ প্রধান গানের শিল্পী অখিল বন্ধু ঘোষ। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জায়গায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ পঁচানব্বই শতাংশ, সর্বনিম্ন সাতষট্টি শতাংশ। বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল চল্লিশ দশমিক চার মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে উত্তর ত্রিপুরা জেলা ঊনকোটি ধলায় খোয়াই এবং পশ্চিম ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত দশটা বেজে বত্রিশ মিনিট হয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড। জয় হিন্দ।